হেমফু সৎকুরু বাংসলো না পোনাপর লংকুমার কিলিং কিলু নালে তো মার্জুলং এক টাংলো আদুন ঠুলু নার্জু সিনাং মিনালি তেরন পি লাপেনারি সাংহতম কিলুন কাহিতা নাং ফা নাং জি পু বাংসলন

রেডিও কার্যু রানাটুম কাংডু কার্ডুমা লোন আজাই মেঘ লংপেন কিজু ছেলুনার জুকসেনাং কলম্বাস রং হিলাপেন আর সংঘটন কিলুন ও হেম্ফু আর্জু থানে ফান বুমাংসলুন।

রেডিও কার্যু রা তুম লাপি কং দু কারণ আলো না জেমেগলাম মেনকেরোটকে পারজুকে লাপি কং তো নিগল লাকে আকাশবাণী দীপু আদুন থর্জুক পিনে হিরজির পুয়ং দেংলং পেন সারলং ইংলেন কি হিরে হিরজির।

jipusi thiriya natke pon rakpame medera mat thengjon pen ki thiar pum towara long klubublo anke ha thiri ki leke theklong de tara phi puthot hem kache wang thua hut kapre ka sarpi phan theklong mat asarpi mate apai chitin koklo lapen bang so sarpi phan nep cheksi mi phlong dutlo puthot hem kache wang hut apai binong ki thia towara long theklok si korteng bongchi pulo pirthia thak e paidet leki thigali banga paita thi pusi ningchi pang samlo latum korte banghini ta ingcham jama potsi munita tum inuta phanke cham lapena ki bia phanke jam pukoklo kachini ne pen ke klemasai ka henu ang thek du pu ki pudamalam the lasi sar palam thelo e paidet leki thigali banga paita thi mate মুনিতান কে আর্নেসি থিবেকজি পিনেসারলাম থেকে লাপন বেরল রেডিও কার্চরা তাতুম আদুন থুয়ার যুগ সেনাং লুনবারি মা জেমেক লংপান আর যুগ সেনাং সিনত রং ফার গেলুন হেন ওবাহি কেপ্লাং আলুন ওয়ান সানাজের পেন তাংতে আর্যুক সেনাং লাবাং সলুন

0: and Prime Minister Narendra Modi to light the ceremonial flame at Israel's upcoming Independence Day celebrations. During a telephone conversation with Captain Macher, Mr. Netanyahu praised the Indian pilot as a hero of India, Israel and the world for his bravery in falling amid air attack. He also wished Captain Macher a speedy and complete recovery and conveyed his best wishes to the pilot's family. Arunachal Pradesh Chief Minister Pema Khandu has called for concerted efforts to expand coffee cultivation in the state, improve productivity and bean quality, and enhance farmers' incomes through a stronger value chain. Addressing the Hills to Cup Coffee workshop organized by the Coffee Board of India and the State Agriculture Department, Mr. Khandu said coffee cultivation had existed in Arunachal for nearly 5 decades, but its potential remained underutilized. He said the state currently has around 600 hectares under coffee cultivation and stressed the need for technical support, policy interventions and value additions. Iranian President Masoud Pezeshkian said Tehran has adopted a new arrangement to manage what it described as the country's special conditions amid intensifying U.S. economic pressure and sanctions. In a social media post, Pezeshkian accused the U.S. and other adversaries of attempting to cut off Iran's vital economic lifelines to pressure the Iranian people. The Aichi Nagoya Asian Games 2026 are set to conclude today, bringing more than 2 weeks of exciting sporting action to an end. The closing ceremony will be held at the Nagoya City Mizuho Park Athletic Stadium in Japan, the same venue that hosted the opening ceremony, and is scheduled to begin at 6 p.m. Indian Standard Time. India has put up an impressive performance at this year's Games, securing fourth place in the overall medal standings with a tally of 85 medals, including 21 gold, 27 silver, and 37 bronze. And with that, we end this news bulletin.
1: Radio Karjo Radatum, Laponapur. Timit me pen a transmission along pen, Jaime Karjo long bomb lake, Akashwani dipu pen. Jaime Karot Kapachetang bon bomb, FM ben along pen, Paruisira, Toborsir Kaba megahertz, News on Air apps lapenke, Race apps along pen. Adun tu arjuk sinang glim somar ajamek bangsong deng lompen arjuk sinang rub jiling tipi pen keja manjalu chaldi somar pen ason son glim somar ajamek
2: কবি রিডু কারজুয়ারা দন ফান্দামি নীলিহীন পেন সুরি সুরিয়া কার্ডম পাজিরিগল পিনি নীলি তুম লাডাক স্টুডিও লং ক্লিমসোমারা যাই মেক পাদোপঞ্জি ফানসি বড়ি ইগল লাবাংসোয়া যাই মেক আলং নীলি তুম লাডাক আকাশবাণী হিন পেন কাচোফাপন বিউটিফুল গেটস একাডেমি মানজা আলং লো চার্লি বম আবং সোমার টুম পেনসি লাবাংসোয়া যাই মেক এ পাদোপঞ্জি ফানসি বড়ি ইগল তাংতে নন বংসোমার টুম পেনলে আমেন লাপেনতে আকুর লাপেনতে আলাং তুম চাচারলি আপু থাকলে আর জুপাং চেং পনলো না তাংতে বংস নাং মেনে পিল চেথানিমা
3: কার্ডম নেমেন কে আমু সিংহি
2: নাং কোয়া নাং দেংলো বংস চার্লি কে
3: নে ক্লাস ওয়ান সি চার্লি
2: নাং পিনি পিল বংস পারজুপনি কে
3: নে ইংলিশ

0: to be healthy and wealthy and wise.
1: Lan ve lo ma bung so? Chok lo, jume sen lo. Kosan lo, jume sen lo ma?
2: Jume sen lo.
1: Jume sen di, non ke anur kaprek phan le ar jupon thulo nang de. Tangte bung so nang me ne pi lo?
0: Kardam ni men ki lir mikropi.
1: Lir mikropi di? Nang kwa nang deng lo bung so, Charlie bom ke?
0: Ni ka Charlie class 3.
1: Tangte bung so nang hobbies pi lo bung so, chitani ma? PPC nang klem ning hang lo?
0: Drawing, playing.
1: কে বংস নাং পিল নাং মোঠেলতে পিল চেমা নাং তুমে নাং এম ইন লাইফ পিল জেঠানিমা
0: ডক্টর
1: ডক্টর দি গে নাং ফেভারেট সাবজেক্ট পিল
0: ইংলিশ ওয়ান
1: ইংলিশ ওয়ান দি তাংতে না ইংলিশ পেন রাইম সিসি পারজুপনিমা তাংতে নন কে পোয়েম লি আরজুপন নাং দে
0: আই হ্যাভ এ গড হি ইজ এ ফানি পেন হিয়ার ইট এনিথিং হি ক্যান গেট রেঞ্জি হে মডেলিং ক্লে গ্র্যান্ডপা সক মোস অন রক লিভ অন ট্রিস বিস এন্ড পিস লেবার অন ক্যান্স রেঞ্জি প্যান্স ওয়াচ হিম লিড ওয়াচ হিম মাঞ্চ হি থিং এনিথিং গুড ফর লাঞ্চ
1: লানভেল মা বংশ কসন ল জুমি সেল মা জুমি সেন দি ন না কোলা সন থাক থাক আনু কাপেক ফানলে আর জীবন থুলো নাং দে নন নীলিয়া দুন্থু কার জুবন্ধু জি বংশ হানসে আর জুবন্ধু প তাংতে বংশ নাং মেনে পিল
3: নেমেনে সে ডবন ইং টিপি
1: কোয়া নাং দেং বংশ নাং নন চার্লি বম কে
3: ক্লাস সিক্স
1: দি পার কে পিনি পিল বংশ নাং পার জুপনি কে

0: अरे हमको लगते कितने प्यारे। थैंक यू।
1: চকলো জুমি সেনলো আম পার কে নিন আনু কাপ্রেক পানসে আর জুপন প নাং পিলো বংশ পার জুপনি কে
0: নে ইংলিশ পোয়েম সি পার জুপনি
1: তাংতে বংশ পার জুপনন কাদুকা বে ফান্তা
0: দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ পপি এন্ড আই আই মেট এ ম্যান অ্যাজ আই ওয়েন ওয়াকিং উই গো টেকিং ম্যান এন্ড আই ওয়্যার আর ইউ গোয়িং টু ম্যান আই

0: কাম দেখবার
1: কে নন কে কাপড়েক পিল পারজু পন্থুলাং কে
0: বাবা ব্লেক্সি বাবা ব্লেক্সি হ্যাভ ইউ এনি বল ইয়েস স্যার থ্রি ব্যাগ বল ওয়ান ফর দ্য মাস্টার ওয়ান ফর দ্য দেম এন্ড ওয়ান ফর দ্য লিটল বয় হু লিভস অন দ্য ল্যান্ড
1: পছন্দ ল জিমিসেন মা
2: জিমিসেন
1: নন কে নিয়ে আনুর কাপড়েক ফান্সে আর জুপন প কমা ল স্মার্ট নাই কে ত পিল বংশ পারজুপনি কে
3: নীলি হিন্দি পয়েন্ট সি পারজুপন জি
1: হিন্দি পয়েন্ট তাংতে পাংচিং প নয় বংশ
3: আপোয়েম আমেন কে সুভ সবেরে নিকলে ঘর সে বচ্চে দেখো চলে মাদারসে স্বস্থ বস্ত্র হে সুন্দর বস্তে বচ্চে নিকলে গাতে হসতে ধূপ পড়ে চাহে হো সর্দি বচ্চে পহনে আপনি বর্দি চাহে বরসে ছমছম পানি বচ্চে করে না আনাকানি থ্যাংক ইউ
1: চকল জুমি সেন ল বংশ নন কে আদুন কাপড়ে ফালে আর জুপ নাং দে নন কে আদুন্থু বংশপেন কাপার জুপন থুই দোলাং তাহ তাংতে বংশপেনলে আর জুপন নাং তাংতে বংশ পিল পার জুপনি কে
4: রাইমস
1: রাইমস দি তাংতে রাইমস লে আর জুপন নাং
4: জয়।

0: Thank you.
1: 고선러 주미센 마
2: 주미센.
1: 주미센디 파케 노니 아둥아 판사 주폰 투포 땡테 봉소 난 클래스 콴로 차리케
0: 네, 클래스 1 씨, 차리버.
1: 클래스 1디 암 파케 니낭 판 이시니 퀘션 아르 줄랑데 땡테 봉소 이툼 인디아 디 바로타 캐피탈 나 로에도케 탄텍마
0: New Delhi.
1: 암 파케 내셔널 바티로
0: 피카.
1: পিকক দি চোরলো বংশ নন কে নিয়াকো আনুকা প্রেক ফানসে আর জুপন থুপ বংশ ফান বংশ হিন পেন পিতং পার জুপন জিনে পিলো বংশ পার জুপনি কে
0: হিন্দি হেরজির
1: হিন্দি পয়েম দি তাংতে পাংচেং পনাং বংশ
0: এক দো তিন চার বলো বার বার পাঁচ ছে সাত মিঠি মিঠি বলো বাত আট না দশ কনহে কাহে মিঠা রস 11 12 13 সবকে সাথ আছে সেরা থ্যাংক ইউ
1: লান ভেলোমা
0: ও
1: চকলো চোরলো বংশ ফান কসন ল জুমিসেন মা
0: জুমিসেন
1: জুমিসেন দি নন কে নি আকো বংশ ফান চার জুপন প তাংতে বংশ নি নাং ফান নি থিথিনি আর জুপন ল্যাং নাং কসন ল বংশ রেডিও আর জুজু মা বংশ
0: আর জু
1: আর জুদি নাং না পেন ল রেডিও আর জুজু কে
0: নি রেডিও কার জু কে নি ফিনি ফুতুম লং রেডিও লং সে কার জু দেন ল
1: নাং মেন তু পেন ল কার জুজু কে রেডিও নাং আপরাং মে কার জুজু মা মাতে নন ল
0: আপরাং পেন সে কার জুজু
1: আপরাং পেন দি কালাং দি নাং নন আন্তা আর জুবম লং মা আর জুবম লং দি তাংতে বংশ নাং রেডিও আজাই মেঘলং পেন নাং পিপি ল কার জুপন লং কে
0: লুন তোমো লাপেন হেরজের হাই হুই আর জুপন লং
1: কালাং দি আন্তে বংশ লা ইতুম রেডিও লং হেদি লা রেডিও কোমা ল কা ইনভেন চেং কে নাং থান থেক মা আমেন
0: রেডিও কা ইনভেন চেং আবাং কে গুগলিয়াল মো মার্কোনি
1: তাংতে বংশ ভারত লং কিথে নাই আলাং রো এমেন থান থেক মা পিলো
0: গঙ্গাস
1: চোরলো বংশভা পার্কে নন কেপা জুৎসি বংশ তোমাহিন পেন লুঞ্জির কেপার জুপনি দোলাং ফু তাংতে বংশ তুম পেনলে লুঞ্জির আর জুপনো নাং

0: থ্যাংক ইউ।
1: চোরোপার ল বংশধম হান জুমি সেন পেন লুঞ্জির কেপার জীবন থেকে চোর ল কাদুকা ভেফানস্তা মে ন নিলি আকো বংশ হিন পেন পয়ম কেপার জুপনি দথুলাং পু তাংতে বংশ ফানলে আর জুপন নাং পিয়া পয়ম তং কাপার জুপন জিনে তাংতে বংশ পিয়া পয়ম ল নাং পার জুপনি কে চেথানিমা
0: লিটেল বাই লিটেল বাই
1: তাংতে কোসন ল কাদুকা বেতা পয়ম লে আর জুপন নাং দি কাদুকা বেতা আর জুডুন হুল দে ত বংশ পাংচেং পনন
0: little by on a corn said, as it slows and in its mossy bed, I am improving every day, hidden deep in the earth away. Little by each day it grew, little by it saved the dew. Downward it sent out a thread-like root, up in the air spread.

রেডিও কার্যরা তো আপন আপর হামরেন কেসিয়াস বি টুং টুং গেলুন ওয়াং নন কারবি পোলুন আর্জল এক টাংলো লাবাং সং দেং লোপেনা দুন থুয়ে লোন আর্জুক সে না টেকেলাং জুন কেসিয়াস বি টুং টুং গেলুন পিসি নাং তুম মুন্ঠি ক্রাং পু বাংসলুন তাংতে আর্জুক সে না বাংসলুন

রেডিও কার্যুয়ার আলা তুমলা পোনাপোর মঙ্গল সিং সিংনার গেলুন রংবিন পুলুন নালে তুমার জলং এক ডাঙল আলম বিলম লোকিত কারি লুতু নাং দেং আফান কি জুৎসি লোকি দু নাং পালেলা কে দিফু লংজন সর পোপেন হন সিং তেরাং জেরমালেন তেরনপি কারেং রংপিপি বীরেন রংপি সুনীল ভাংচু লাপেনালেন তুম কাচিং হন জের পোলপেন জের পেতুম আলাংলি তুম কার্যুকাং টলন প্রভিক্ষা টপি পিলাপেন কে নিটু তিমু পি গেলন রাখি পেভের নাং পু বাঁসলন তাঁতে আর্যুক থা নাংলি তুমেন কার্যুকাং টংলা বাঁসলন

রেডিও কার্যু রাধাতুম আদন্থু আলোনার জুসেনাং পারদেস লামার জানাং পেন কুমার সানু গিলুন দো দিল মিল রেহি হ্যাঁ বুবাং সলুন লাবাং সলুন কেসন সেলা পেনে মিউজিক কিপিয়ে বাং নাদিম শ্রাবণ

রেডিও কার্যরাতুম লাপনাপর কমল খান কিলন ও ও জানে জানা পুবাংস লো না আর্জুল একটাংল লাবাংস আং দেংলং পেন কিদুৎ সেলুন আর্জুক সেনাং তারজন লামার জানং পেন আলেশিয়া চিনা গেলুন তারজন মাই তারজন পুবাংস লুন লাবাংসলুন কাসম সে লাপেন মিউজিক পিবাং বাপ্পি লেহরি তাংতে আর্জুক সেনাং লাবাংসলুন

0: HP pour Marceau Lamjer.
1: pini nele ebang phan man ka chipi mate body respect pu thak se lam than pon ikpo methanga bang phan man ka chipi la ke isi ke nang sot asai lo english pen ki pudo your body is your temple la ke nangli bang han lo kardo mahem pu ebang phan man ka chipi pu ke ladak ki the ki bi alir ok pranang thek chipu pe pin pen kaching hon kacharai kom thek han lo ebang ki messenger phan kenang sot vitamins ki duason ki chu ki sangapor lapen kereng mesen a ling ka chetewar ki du ki da mesen ning arong chen pen aduk pa vedet nang ji tang te ko son si e bang phan man ka chi pipo ki sang lapen me ke jang apor ki pi ki sang ke ke la kali la ke kenang sot jo pang thang ki sang punon anarlo ki sang mate minute ke vedle do thing da me nangli bang aphan ke sangapor pilote kaya jakong chelongji nangli bang aphan man ki pike pasang nangji pu apor chechinita kalanglo apor ateng pen nek jang nangji nangli jong si apor ateng pen nek jang je lapen nangli bang aphan ke nangji apor ateng pasang longli pulote nangli ok kereng nu dokok ji kemata ki sung pen un an ki chepahelo nangji nangli jong si kemata ki sung matha idu pulote choklem chodamalong katura dupu lapen apora tengpen kicho kijun kisang thekthi ajok nanglibang aphan panhok thekji kangkrang chichini nangji tongte pinpen si chupejo nangji kicho oson chun an lapen ingkrang chit si chochot nangji abat kicho abe chibi bedet nangji nanglipok kangkrang pen abat chulote nanglibang kithi lapen alin si tame arta pen cheton ti si bat po. Aporo teng pen si ancho nang ji. Kang chir ka chikhang pen epoka phan aduk pi nang ni. Kai ki amat ok kichu jasimet habida ok kichu pajum nang ji. Kedok kithu ason kichu pajum nang ji. E ok phalang no thek rakki harmu rim dunde det nang ji. E bang chipar jang vet ji aphan adap keng kedam. Ke kat. কে পাথু লাপেন আসন সন এক্সারসাইজ ক্লেম বের নাংজি হেমকম হেমরাই কে পাংথির আসাইতা ক্লেম মে নাংলি বাং অনুৎ কপ্রেক আবাং ফুপেন পাংবার দাম দে দেছি কে মে বাং কিচু কেদু কে থাক কাচিপ্রেক কিবি কে থে আরো কম চিনি দুন এট এ নাংলি বাং কে নাংলি মেথাং সে চিচিনি লু অহুত পেন নাংলি বাং আফান চেরো নাংজি এ বাং আফান মান কিপি আরো লাকে কেনাং সৎ আসন কিপি কেসাং অপর কচিপি লং কিজুন আবে কং হয় লাপেন কিচু কেপাজুম পেন কচিখাং আফানি আপর তেং পেন কেনং সৎ আসন কিচু পেন জকং পাচেলং নংজি বং কেপার জা নংলি বং আফান আসন সন পাকলেম বয় কেরেং মেসেন আসাই পাকলেম সি কিচু লক পেন আদুক পদো দে দেট সি কিমি কচিং থাং পেন চিথিক বেট আপে কিরিম ডিজাইন কিমি লংলেরা nang bang pen kopia peari apindeng ka chingthang si ka chelon lapen ke do mesen ma lasi chingthang nang ji ke dam tang lapen mo ke wang ji arni aphan chithik ji mine pu abang kali det nang ji genetic ka cheprek ajok hok nang ji abang putin abang sitami genetic ajok ke the ki bi ki ding ki thi isivet kali lasolam the chini si ning bi bedet nang ji আমুদ পিয়লাম কে নালি জং সি নন পারি সু অকু পেন মেনা আবং চেলানা পামেলোতে নালি কায় আচে থে নাংদিং দুন পু লাপেন কপ্রে কপ্রে কেসু সি তামে নাং জুম দুন পু লাপুয়ান সি পিনি নেলি এবং আফান মান কে চিপি আলাম থে কেথান পাজুত পনিকলো কারডম
0: রেডিও কার্জু আলাদাতো লাপনাপর লাম জেরং দেংলং পেন হারবামন রংপি গেথান মিথেং বাং ফান আর্দি কচিপি পুলবংসো পুথাক লাম জেরার জুলং একটাংলো লাকে আকাশবাণী দীপু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এতে কোসন লি পো কোদাক লোক হুমরি দাম নং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: বাংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং

লাপানা প্রণালিতুম বিন্দুতে রং পি কেসন সে হেমতে কে যা চেলেঙাথে পাই বলে মাসলাম কান আর জলং এক টানল আদন্থু প্রদীপ রংফার পেন কে যা চাইল মেরিস মাতে ওসো মারা টাকা পেন পিসকে এন পেনানকে দুয়া পুথাক লাম কান আর জিগসেনাং

0: কপিলীলা
1: যাও আর মো তুমকে ইস্তুপিয়া ফান লাম থে সি না বি দুন পুতাং হো
0: ইস্তুপিয়া ফান লাম থে সি কপুল ইস্তুপিয়া টানিং কা বে দেডলাং কেনতে কাপুর হি বম লাং কেনতে
1: বাই নাং ফান নি কে নি নিং কান ক্রিকে থম ভেটলাম পুনাং কে ওয়া লান গি চোক দে লে থত স্যার পি নাং তে
0: লা সোনিং কান ক্রিকে থম পুকে পুভের নই মুকো মানে আনা আর জুদুন লং লক লতে লাম দৌলিপু হাকো কে হাকো লো ননা কাই কে লা সোন কা লিডার লো
2: ปิโลโปกะลิโล
1: পিনি পেঙ্গে নাই স্কুল নালো নাং পাই লং কাম সরাব দ নই
2: স্কুল দুন লং লেলো পিপলো পো স্কুল দুন লং লেলো কে
1: পো ওই ওসুতা হা নাং ল হা নাং নি তুম কে নাং ফান লাম থে সিনা বিন পোতা হো
2: লাম থে সি কপিলো পো লাম থে সি কে
1: হা নাং পাই ফান আর জন্য হো
2: ও পাই কপিলো লাম থে সি কে
0: আলামা ব্যাঙ্গে লা সনতি পাই হো হা নাং বিহে গাং কো আহুত নাং নি পে নাং ল হাই হনজেং নাং কক দুন চেক লো লাসি ন লাম থে সিয়া ফান ইতুম হেম কে ব্যাং পো তা হো পাই
2: পিনান কি দু নাং পোমা পাই নি
0: ও লা সো নাং পো লা সন তাং হো কো পিপি দং আছে থান তে ক্যাং লো নে নাং নি তুমা ফান
2: ওই ও পাই নি কি পিনান দুইং তুং তে ল্যাং নি কি নি আর টা আবে ল্যাং নি জের পি তুম তা স্কুল কি দুন লোক লোক আর টা লাং মাতি পাই নি চার্লি নি নিং হ্যাং ও ল্যাং নি ডক্টর নাং চি মান জি মাতি পাই নি নাং তুম হা নাং চি ল্যাং নাইং মাতি পাই
1: লাই লা পাতে ওরি পিনি পি দু নাং লো দু নাং লো লাহা কিতাব লাহা বুহি বারে
0: হো হো
2: নাং নে
0: সোনা লিহু নাং সিথি অং হো
2: সোনরি ওপো নি নি লোচার লিলাং টিপো নে ভান নাং পাদু লং ও হে স্কুল দু লাং টিপো
1: পুনাং সাং পাই হে
0: সোনা লিহু সোন কা লিতি হো
2: ও পাই নাং রাম দু নো নে পো ভান পেরে অং নি কে
0: চক জি পাই চক জি চক জি পাই চিরু রে রে নাং ফং পং সুদে জি পাই নাং পাই চিরুয়ারে আরে নয় চিরুয়ারে আরে নয়
2: ও পাই না রাম তো নানি পুয়ে জোজ হইলো নে
1: আম কো আলাম পাওন না পুরি না চিনি লগ নে খালা না মান কে লং হতি রে না না সাকলা নি হে
0: থাং থে পাই থাং থে জিরুরা আরে নয় ইনু মেটা ও সুতে নাং কাইতে পাং থেক এ কাইতে পাং থেক এ না থাং থে পাই নাং পোরা কি পলো নাং পোরা কি পলো পাই দে
1: রাং কি গলো নাং সিলা পাই বং সি বাহাদি চক চলো আবি দুন রক গে যা
0: মনে থান পা মে পো নাং পরা কি লো পুলোতা আর কি হাম লো পুলোতাং তে পে নাং পোতা ক্রয়জি থাং থে পা থাং থে ব্যাং নাং পোতা নাং কাচিং হল
3: ওনি নি
0: জো জো ব্যাং কে ব্যাং জো
3: ওনি
0: চিরু পা হাম
3: বা নালে তো হেম কে কুপি আন সেট লল আন পিনা রং কে দুকে
0: এ ও নি ইগ্রং সার বজ
3: ও কালা
0: এ পিনে কাম ই
3: পিনে কালি তিনি নিলিপু তোয়ার পেন দাম বমা মাত নাহলে তুম হেম লাপো আন একদম কি হুড়ি সাই পি কে হাং সেট পিচি পিনে পেনা কি সুং দোমা পোসে নিলি না হবুর
1: কিসুং আলিল দামরা কিতুং গে নিনিং জি কারং ল
0: দ জয়তি হো রং সার দ
3: জুনিং কারং
1: ও নিনিং কারং ল
3: নিং কারং প্রতি কুপিয়ান সেল লাপো আন সে জ একদম কিতাব বুহি একদম তোয়ার লং রি জো হালা স্কুলা আকিত বাপ তাল আমার কে হালা বেগ তাল পোমাসে হং লং সে ওয়ার চো ওয়ার চাম একদম না সুপি কে চিরু হাং জো হাং হাই কে পিয়া নিঙ্গা রং লকে
1: এ গামবুরা আর তুম তান নি সুমার ভাঙা চে নেম লু
3: কি চি নেম
1: ও
3: পিপল নি নালি নাং থানিক থাতে
0: পেনিতি রং সার কে হাই আলামা ব্যাংকে জো লানিলি হেমা সরকে লানিলি সুপি আর টা বেসি আর টা বে পেন ফানসি পেনানা চুপি পো তা হতি লা সলাম সিম্পেন টাকা হরি সাইলু
3: বিনান কে চুপি পো
0: ওই লা সন তা হো
3: পুসেরা ফান হেজো
0: ও কালাং ইগলো সা
1: নিলি কে নিলি সুপি দে বলো বনাং থান লব ফ্রাং মেন্তা নিলি কে নন হা আর মো তো মা লাম থি সিনাং বিজন বপুলা একদম নে কে কি পি দিন লা নে কে
3: চিনাম তা পুফিলি পি কে লুচাড়ি বমলাং বুঝো

0: Charlie bom lang rong sara ke hai
1: artawi pinang le kupusinang tun pinan ke chupi pu ke matha hai lo
2: nang le do gamra ang le phrang tang tang ti tu hem sialam le kupinan le jokonang po nang le phuk sana
1: la hai ke hem sialam po lama ve arta ka ve long pinan supu ke chupi ke nal tum hem si po lama ve lake nili tum badang ili tum rong si rong rup ke mesen nang je phansi nili ke matha pon la rong rup ke mesen la yong sinale nang chi donon thek the pulo tang te nang le ta mo phuk se ji jinil bu artata lagi ning country pho ba ning country thok basi dui lang bo
0: ahok pe da lama bang ke rong sar ke hai nili lam patute ning country pho ik vet lang ke ao su ta por hi ning hang pik ao su kai ke ta nili phan pu doctor si paman ji ni munit ki sung ke boy ni ke lang dun ji mu doctor man lo plo tang ti pu si kai ke ta alang e un an ke kabor itis
2: chok de la sar pinang ta nang phanang ke wan du ning ning kan ke thom ve ning nang thang thi lu isi ve lo
0: pu ve re til ha lam ke ho
1: pu si nang ni tum ke matha hai lo nang ni su pi ke non si ning kan kre pho ve la a ko lo ta chali bom la si nang tum ke pinan ke chu pi ji pu la ke nang ni tum nang ni ning nang ni pok ta ma thari non lo ma lam la pu ana ke ong nang ni tum chini ma chini ne
2: ku pi lo rong sa
1: ku pi lo ka li lo arta kawe pen pinan supo ki dowar tum phan ke no lomla pulisa tum ke nep chon pro chon jam la hai ba so la mal tum chini ma chini ne ma
2: a phrang pen ke ave ke tang te ne hema sar pen ma ke arta se koi pinan suri phan de na pulis do jok ta vilo
1: o a prang lam lo hakko ke hakko lam lo sta no na kai no na din hut ke prek et lu la si ili tum si don ke matha pona po kupilo polo tang te Chuneng malom bang arta ka ve tum pinan ki do episo ke en alan tum phan pulis tum kinep ek dom chiru chanap arong ke doso so kalilo jho langdam pulotang te sorkar pe non aron ke pathik pondo kupiloma pulotang te pinso so mar tum ke ninkan inkoi rai si pen age koma tum ke arsu en long le la pen te arsu so mar tum bang ke ninkan krenar ke pen age koma tum ke pinan da dolong le labang so a ek si sorkar tum ke non semar pon derlo labang so a ronjong si tum karkano pulotang te nangli ta hem kang samche thamang po nangli long nili ta hem kang samche thamang po pipot ma pulotang te rong rup ke lang ponji ke nili rong asar akam lo nili yong si nili rong tum phan che lang pon thek the pulotang te nangli long si nili ta jelang jang dunang kok po lasi la hailam nangli matha pon par sik nang ji chini lo bu
2: সরকার দা আর ঠিক তাপ ঠিক ফ্রুকে চকচি দেই হ নীলি হে মালাম নীলি সুপি আলাম লাকে নীলি লাম ল নন কে এ উসু বিহেগলাং আর তা বেলাং পেনাম সুপ চুপিনো লাম পকি লাগে ন না পু চকচি দি আফরাম মাসি ঠিক নাই
1: সরকার তুমকে নাং সুপি আর তা বিহেগলাং থে উলাং পকে চিনি নে দেজি পকে নাংলি মাথারি লা তুমকে আর তা তা চিনি দেজি কুপসন জি চিনি দেজি মা পকে লাহেলো মো আনিসি নাংলি সুপি চেথান পারলাম আলি নাংলি সুপি পিনান চুপি দেট বোনাংলি চুপি দেট পেন লোপুর তাংতে আনিসি কে লাবাং সো সো ওসো চুপাঠে জি ওসো কে চুপাঠে হুট আলাংলি কে হসপিটাল দাম নাং জি হসপিটাল কে দাম হুট হালা ডক্টর আতুম নার্স আতুম আলাংলি ডকুমেন্টস হাংপো এ পিনে পান কার্ড পেন চেংলক পিনে আধার কার্ড পেন চেংলক লাই হুয়ে ডকুমেন্টস হাংপো এঙ্গে নাংলি সুপি কে আর্তা হোডাকে কো আনসি কি দোমাকে হাডাকে থেকলং ডাকপো কি থেকলং লো পোলো তাংতে নাংলে সুপি ফানকে কুসন সি লহাই কিসু গলাং নাইমে কে আলা তুম লাংলে দেতপো আথে কুপি পরমা পোলোতে লাকে আর্তা বেলাং আর্তা কবে পেন পিনান সুপো কে দোকে ডক্টর তুমতা লাংলে লাকে লহাই হইলো আরন কে লাসি আর্তা বেপেন সু পিনান সুপো ডোকক লো পোলো তাংতে মো সুমার চোপাথে মতে সুমার মহাঙ্গে থেক হুতা কসিক সাক থে পিকলো লাকে হয় আউ সু অপ্রান্তা নাই দাম নাং জিপো কালি পোলো তাংতে আপায় বাং আপরান দানামি দাম জিপো পিপলমা পলতান তেলা তুম আব্বাং অকলো হালা উসো কে চুপা থেই ফানা তুম কে মে চিওর বেলা লাসো পু থাকলো লাসি লহাইলাম কে তুম মাথা পনাই পারসি কিনাং স চিনি মা চিনি নে মানাংলি
2: ভাই গামরা ফ্রাং ফ্রাং কে সে ফ্রাং চাকলক তা মিদ দিতি কেনতে
1: আ ফ্রাং ফ্রাং কে সে ফ্রাং চাকলক তা মে তা হাইজি সিতা নন আকায়া দিন কে নাংলি হসপিটালং দাম দে পুরোতাং তে চুনচে লাস্তি ইলি তুমকে মাথা পোনাই জপি নাংলে সুপি ফানকে নন কে নাংলি লহাইলাম কে নাংনিং আপকতা মাথারি হো
2: বাই গাবো রানি তাল আন বাঙে কাচি নি নেলো হে হগলাম কে সিতা আর মু তুন্দা লাম নাং বিদুনি পুত্রি লাম নাং পালি দুনসি নি কে হেম তাকে থানো লাপুল হে

0: নাংলি আর মতুম হাতামে নাংলি চেথানাম দে নয় নন মাটকে আও সোয়ার্তা বেলাং পোলাম মাংসে নাংলি থানা মাংকবো কালি পোলাতে নাংলি আর মতুম তা জেল কেদাম নাং পোলকে
1: কালাং লো গামবুরা আহক লো নামগে থান দা দা দা দা সার পিদা হালা নিজা রং মান বেলা নিগেঞ্জি হে ধাবান লোক দা নি দন আর মলং দাম ফেট পো থান নাম পো লাপু কালি লো কালাং লো নি ভাগো নাংতা নাং নিং আর পাই পিনি পেন কে একদম পুরি পাম মেন পি মান নাংকে নাই নাং নাম পিপো নে লং দিয়ে দুলে লং নাই নংজি লং আখর নাংজি বুড়তে লং নিতে জোর দিই নে লাই তুমা আকবে রঙা বাড়ি দা আথে দু উলো পেনে গে নাং চারলি পাম মেন ডক্টর পোহা নি নাং চারলি জি মে সেন মো রঙা সর এ মানে সু সু দে উন এদের পুলোতে নাম ডক্টর চারি লোতে নাং বিজি পুম দুন চক চক দে দে নি দা দা চির পা দা দা দা দা পনো দা হে মার পনো দা দা দা সারা রং
2: চক চক ওপো থ্যাংক ইউ সো মাচ ওপো নিনিং আর রং অং নিলো চারলি থুলং পো ওপো থ্যাংক ইউ
3: ลําปอดถึงตู้ถึงตู้กันโดนแท็กเทโหลไอคิวละแกไปละแกนางโปให้ดีอาราเกียพาอาหุจอดปุลแกอาราคีเมลุปุลตั้งแต่ครอยจีปุลแกอาร์จูจีปุลแกซอนังเฮซาบุราละซอนอิซุปิพันตะให้ดีอะนิงปารองแท็กนางอีดาไปดาดาละกิตับจิฮุมแอดนอยปินิเป็นแกนางนิงอารองนอนแกนางดอกเตอร์ปอร์ฮิปาเมนอยดาไปนางปิละดอกเตอร์ปุดินางแกแมงอากัมให้ไปนางปิละดอกเตอร์ปุดินางแกแมงอากัมสิปาเปลงอยดาไป
0: লাসো লাম কে অকল নাংলি তুমদে লেকি চিনি চট নাই পোলাম কালি আথে লাকে ইলি তুম দা কার্বিয়াংলং আতক আনু তুমফানান তা ইতুম থান পাচিনি পোনাংজি লাসি নাংলি কিচিনিয়া লগত নাংলি তামে কিচিনি নাং দন রাব পুরাল তুমদ আন্না ফান্তা লাহাই হুই এলাম চি থান চে পারে পোনাপু
1: কালাং ল রং স্যার নাংলি নাং থানা আম তানিলি নন হৌল আর মুদ ফান্তাকে থানাম এক তাকে জিরপো
0: চকলো মেসেনলো নাংলি লাহাই লাম চি থানাপো আথে ইলি তুম কার্বি খে তুমকে হো হাকুপেনা কিলু দে দা খে পুসি বানাকে হক পট ইলি তুম ফানকে বানাকে বের তুম দু পিক সি নন বাংকে ইলি তুম তা কে থে কে রে কিচিনি সে কে অংলো আপো সি রুম দা কো আন মাকে চি থান চি মুম পনসে এ প্রাং কে দাম কে মেসেন জি ফানসে বরি পোনাপো লাসি পু ফিলিপিতা নাংলি তা চেপা সু নাংলো নাংলি কে মাঠা কুপিমা লাবাং সো টেং পেন সিনাং তা মাথা পোনাং পো লা পেন নাংলি জির পি তুমালং কিচিলাং দুন পেন চেংলক কিচিং কি কিচি থান নুন তা নাংলি তা ইংথির জির নাংজি পড়হি তামে পড়হি পোনাংজি লাহাই হুই আলা নাংলি তা মাথা পনসি নাংলি নাংলি প্রাং তামে মে সেন আসাই নাংলি চকলেম পন থেকজি দে ফিলিপি
2: চক অং চরলো
1: দা দা দা চ দা হা হে বালু দা মুদা
0: আকো নাংলি তা লাহাই নিদিন মোপেনাকে থানা লামিয়ং সিনাংলি আরজু থেক থে পোলতাংতে নাংলি ফান জুং জং সিনেলেকে নাংলি ফান হেম কাং সামতামি নাং থাপ নাং ককপো চিনি ল
1: কুপুলাং তে জ আরন কক লুকে নাং দিলাম তা কই নাং ককপো বাং সরকার পেন পাথিক দে লকে দংকে
0: লালু লাসি লাহাই কে নাংলি তা ক্রয় নাংজি নাংলি কি চিনিয়া লগত নাংলি বাং ফারো তুম ফানামে লালি থান পনা পোল হাইলাম দেই
1: ওই তো
3: দাপে দাবাং দাপাই দাহলা বেক
1: চি লজিক থাক ভাল গামরা তে নেলি হাদাক দাম রাইলা আর মু তুমল দেই
0: চই চই
1: তো কারদম দেই হ
0: ত ত ত
1: কারদম লিনা থান পচু রলু
4: রেডিও কারজোরা রতম লাপনা পর প্রদীপ রম্পার কেজা মাদক পাকলাং চাইল্ড মেরেজ মতে আর্তা গাভে ও সোমার তুম পেনান কে দোলা পেন পিসো কে এনপুথা লামকান আর্জন একটাংলো লাগে আকাশবাণী দীপু

0: 아던투 아르죽스나 까질 한세 삐게 다 닝알 로람테
1: Nelimian ke kajir han sepi ke dola ke bithi langso mate pongru na lo non mar nili ke klem ke mane pinso det kiri ke dorde po ga matha pe na jok se di pinso longa chirap dun ke arlo sumarta un arlo sumarta sab so bakam ke ya sab so ke rap dun un bu pensi pinso long ta me ke rap dun ke la ke nilita bojar si du bom lo bikovi bithi si cho jordan bom nilita o sumartum fans kol padun punon hemalong sa pasu punon ta me la son se chuklem dun bom lo bang atum nenge ka therak re bang khai tum neng an business ki ong le bang ge lan ga ki klem thek le ili arlo sumartum ta thek ji bol ho ili ar leng dum ta thek ji ma la ho bu se lhai pen ma tha si nili se ta me ki klem dun lo somar ga por hi anta me la hai ben se por hi lo ela pen aju adap ke nili tum bojar dam po adap pen bai trok bai trok si pen dam po aju hem nang chi leji bajinar ke bai ser ke ban an hem ka chi ke le lan an do nili tum bojar lo sni sni do po hot pen te ke nang ho do po nang ne huta du posta mil hai ta ning ke chi pa oye hot puta dulo dang ni derle pura ning chipo oi huta du abhut pente ning nang nang ni ni nang pinap ta nang thuji pul hai ta hedi ening ache parong du en se anutin ta mil hai business ke therak nang ne kinang huta du po nang ni huta du po engke las anutin ta chuklem te mesen jima puyala kardo
0: lapona ponalatum কাজিরহান সে পিগে থানা নিয়ার লোলাম থে নাক তো মার্চিলং এক টাং লো আদুন থু আর জুসে নাং সোয়ার লো সেং টং লং পেন চিহু চিপুট পিনিরা বাং সোয়াং টেং লং চিহু চিপুট জিলা কে হুদ বাং পি হুন মিলি ক্রো পি লপেন কে রোজিনা তো বিপি এপুট আং বং কা চিহু জেলাম থে পি জুম্বা কে কান লপেন কে এ অগ প্রাণা ফান আল্লি হিপু বাংসো আপু থাক তাং তে আর জুসে নাং লাংসো চিহু চিপুরে জেমেক
2: আপ্রাংসি রেডিও কার্যুকেডো আনারা ফানসিটামি নিলিহীন পেন কার্ডম পাজে রেগল পিনি চিহু চিপুরে যাই মেঘালং নিলিতুম কাছ ফাপন রাখে ইনুদ জুম্বা ড্যান্স মতে জুম্বা কে কান কে থানা বাং ফি আলাংলি মেন লাকে রুজিনাতক বিপিএ ফানসি চুফাপন নিকলুম আলাংলি পেন পিনি লাদাং নিলিতুম কাচিং কিজি লাকে জুম্বা কে কান মতে জুম্বা ড্যান্স ফুঠাকসি চিংকি জিথান জিয়া ফানসি চিসিক পনল লাসে আলাংলি পেন লামথেচার জুজে আপ্রাং আপ্রাংসি আলং লিফান আকাশবাণী দীপুয়া হিন প্যান সুরি সূর্য কার্ডম পাজারেগলো কার্ডম
3: কার্ডম
2: আপ্রাং সি নাং লিফান আঙ্কার জুজি আলাম থে বাংকেলা পুলো জুম্বা ড্যান্স লাকে কুপিয়া ফাঁসি কি পুদামলো নাং লিথানিক জিমা
3: লালো জুম্বা ডান্স কে লালো হে সরলো তুম দ্যাট ফান কালিলো সোপিন সো তুম পুস্তামে নন লম তো মানে পুলো হ কে ক্লেম কে দাম কে মানে আপ্রাং পেন কে হাই হেলথ ইস্যুস দো থেকে ও মুনি তুম চিনি বাংবে মানে এক্সারসাইজ ক্লেম নেই চো প মেক জং প লাই চলো মাতি থেনন বাংলা সো জুম্বা পেন বাংকে মুনি তুম ইসি আবার সাই কি মেলো মানে এক্সারসাইজ এক্সারসাইজ তো এক্সারসাইজ লো কে কান তাকে কান লো পো হিসাব সনসি হেদি মানে কাদু কবিতা মানে নিঙা রং পেন ক্লেম লং প বা কে কান পুস কে কান হিন পেন মানে কে কান নিহাং ও তুমি কান লং পো এক্সারসাইজ ক্লেম ইয়ে নিহাং তুম তা এক্সারসাইজ ক্লেম প লাই লো ডাক লা জুম্বা লং সে সব ইনক্লুড লাভ লো দো লাভ লো পাঙ্গুই আলো লাদাকি কে কান দাদাকি দোল এক্সারসাইজ আদাকি জল কে ছিফেজেং ছিফারং পুস্তমি ঝকং ফান পুস্তমি আংতন আদাকি পদ আলো জুম্বাগে ওভারল।

0: sopan lo
1: churupik lo tan pajermi pon apon tang te nang like comment tu ning kan pen sila jumba ke kanabang ke pang cheng do rigla
0: oh la lot jumba ke ni like pinning an pen ning kan krisir kep an ke playing thu po ho 2000 ene ke 2017 sila so jumba putakali ke cheng ke so mu bang ke mane ke cheng ke herbal life pen si wang jalo la so herbal life ke la ke inu Jorhat pen ke wanga parok pousi ke wana da rongkhela no nang khulilo nili tum pusta me nili tum ta as a customer son nili tum ta ke join don hada ve ama phi ke la pu munit bang bom lo munit che san bom lo mane change business a putha ka bostu a hormu a bost herbal life bang ke nili tum dak join don lo plote nili tum ke da ke member lo nili ta ko ni pen ma ber ko customer chiri nang po kon manili tum customer ke chiri lan sin ke nili tum ta dak pen ekta business lo mane profit long po ba pine cherap se roi la so phan la he jo ama phi an bang ke la so parok po bang ke che dam ju lo amala so dim long bang ke kelang bang ave der lo ama sin nili nili tum se ko dak a jur chi pc ya ko chakong chi pc la dak ko la pu kadilo dak ke wang tum anasar pe ma tum samme ke tam thai vedat po klem thai vedat po sin nili tum chapang tang si la dak ko ni tum thir thu thip lo nase ma sila dak pensi tu non an bang ke ningkan sir kep ke playing thu pojo ke klem bang son lo
1: churo piglo tang ti la jumba dance ke ko son se ke klem nang po la pen la ta isi exercise pu la san pu da
0: lang ko lang lo isi exercise lo exercise lo ang ton lo da king so da tho yuri ke sit putom da do amoy ki so to ho apung pong ki so to ho la so jumba long klem lo prote ani si long ni tum da ghonta hini ba onta plien anta dodo na klempo ang ibu lo pote domesen titi ing ibu bepen lo pote si okar di khup ta dokok titi me di asi ing ibu lo pote okar jang ta do ang ke ke klem futa me kitam ke tu pini same indi thang klem klel pote me e mai ta dokok titi same la so exercise klem lo pote nang li tum ta jakong do po ako ke klem kitam ta ning rong ta do po la hai lo mane laziness po bastu bang avelo laziness po bang avelo ওটা তো একটিভ সিধু পোহে হাইলো
1: তাতে জুম্বা ডেন্স মতে জুম্বা কে কানা লং আর্টা কে লং লা পছন্দ দোমা
0: আবে আবে আর্টা গে আবে না ওসু ঠি ইপেন তা চক আকো আলিং কে সার্টম আং তন আর্টা থান লাগে পিনসো আলো সো পুকে থাকতা আবে লা দাকে পিনসো তা চক লো আলো সো তা চক লো কর জাং লা চক লো সর পিমা তা চক লো বা ও সো মার আন্ত আং মা এজ বার আবে আং তন ভান্দা ওয়েলকাম লো দাকে মা জক তা ক্লেম উন লো
1: তাঁকে জুম্বা ডেন্স আলং কে কান জি মতে চার্লি ডুন জি পুলোতে কপি কোসনা তুমসি কে চার্লি ডুন কে নাং সটলা
0: লাস লাসো বাংকে নিলি তুমকে লাসো বস্তু বাংকে আবে হে লাসন তুমসি বাং লং চজি বা লাসন তুমসি ক্লেম লং চজি লাসন কে আবে কাতু কবে তা চার্লি লং লদাকে লাসন তুমসি বাং লং চজি বা কিসু তুমকে বাং লং লে লাসন আবে মা জক তা বাং লং লো কি থি কি বি কে সার কে রূপ তন্ত ক্লাম ক্লেম লং লো হে bang king so that don edet gamun edet pustam me bang bang po paralysis ke long ari king tikok et putum tawang po bang ri chot chot pen sam me bang hema sort of bang che thonun po claim po la hai lo he ko dak nang pa claim lo te ke chi pe jing pen teng lo ang ton si pa claim lo da ke nili tum ni hin nili de ako un e putum sam me nili tum hin pen se che rap dun po rap dun po pa claim po od dun po la hai lo un edet tum ta do ma te di sa ru sa ru tum ta do ako the pik pik akrom ma bisi the pik pik tum ta do la tum ke sa o ke claim কিসুং কাতর আদো ককটিটি লাসিলা তুমান বাই নিলি তুম হিন পেনসে চেরাব দুন প অর্দুন প প ক্লেম প সন লো সন পেনসিলা লাসি মে জক তাক বাং উন ক্লেম উন আদা কে নিলি তুম কে কে খাং আবে লা তুম কে সন কিসু তুম কে বাং লং লে বা লা সন কিসু দু কক তুম কে ক্লেম লং লে লা সন আবে আচ্ছা তা কিসু তুম জামি বাং লং লো মা জক তুম তা বাং লং লো মার কে ক্লেম উন লো লাদা কে ওপেন টু অল লো মানে লাদা বাং কে
1: চুরু পিগল তং তে নাং লিনন জুম্বা ডেন্স কে কানা পুথাক থানিক জিমা কোসন সে জুম্বা ডেন্স কে কান কাপাং চেং দো লা সালাম
0: জুম্বা ডেন্স কে পাং চেং কে লা পুলো নিলিতা কে চেং গো কে লা পু কাস্টমার আসন সে কে দাম নো মতি দি স্তমিয়া ফি নিলিতা নিভেদ দো ও প্রাং কে থে পিক নিলি মিথাং তা 74 কেজি নিলি মিথাং তা আমাসি লা সো ইক্রম কে থে কে দোনো কে কে দো কে তো রা কে দাম থুর জেত দাম জেতুন এ মাসি না হকমে সামে চিপা বিনাং পো পসি নিলি তা দা জয়েন নুন ল ফি আর রেজাল্ট টেক লং ল চিকলো এন ট্রকং বং পে নিলি 18 কেজিস নে কো আনে কম ল হে লাস পেন্সি এন কে ফি লাসন পেন্সি দা তা কে দু তুম আনা সার পে মাটম দো ও নিলি তুম দা কে দো হে বাং বাং ফকে বাং ফ্লিকে বান দু দু নিলি তো বাং ট্রকে সে বাং ফ্লিকে বাং বাং সিরকে বান আন দু দু হাদা লাসুর কি মুনি তা দু পিক পিক চিংরু মু ও আমলা দা কি ক্লেম হোট বাং কে মানে আলম সো কিচেন কোকে নিতিন তুমি না পুকে ছিপে জেং

0: chu ok chu samya quantity bang pakom hek aniwang ili tum than pho chu dim long bang thani dan thom chot chot thani long bang pakom tun tu that than thom an bang chot chot ba aniwang si ili tum ok chu lo pote I rui long patai ni ba patai thom la son chot chot la son he jo an bang ke a jo bang ani chu bang chu che det la bang mi mi piglo la bang ke a jo bang ki unte chu che det se ke me he la jo ili tum chot der po ke hojom ta la tum ke ang ke hojom der ulumati mek jang ilo jang ke chu ket nang pen palenga lupit mekjang phit lumati la so joini si minitum ke the I mati a joili ke an gara ki do ko hormu pina choling choling pong ke mekjang tan jang tan polo ko na long la so hormu ho joma ke te ta thai ga velo la si ki un tela jo chui sami lani sam baji trok prang prang he la si chodet nang po a chata son ne chui sami baji trok prang chodet dote pote ili tum a thema baji trok chulo polote baji trok ke ni tum ke mek ke jang jemati las ke hojoma phanta apor ili tum chelong po lalo plote diet ta control long do po anke ili tum vet ta po same krom po same la an mane bar hita mane the dab dilo jol hailo ke cholong lo ajat hormu ta klem ta klem nang po he exercise do veg ning na ko nang exercise klem un e same walk da moy morning walk same ata apor we same evening ani yang sam ke apor do renti mati dik ka do ko veta ki julo ajat ro pora non lom ke ke claim ke da mathai da dopik lo gym ta ke bang kang pu bang dopik lo evening walk ke da mang ta dopik lo esona sab esona sab pe ne di ani bang ta isi mai si exercise di tum claim anta ili I body ban ke mi olo mane do nang pu ison mai son exercise ke chola hai lo anke ke cholo la fast food bang un de choche de te chol iduk te ma ke chohor mu tang de tang de lo pot mathila chik ay la hop talong chik rui long patai si bak choma du no ke chu bang pakom nang pojo
1: choropik lo tante la jumba dance ta bang ke phong le klem lo te la bang ke kayor jonta klem nang ve ta puson ma
0: ola lo jumba jumba lo ba tum gym lo pulo jano exercise jong se ili tum ke cheng lo pulo te la bang ke ili tum ma ke chi the do tik long life klem nang pulo bang ke la so hor mu jong se kang ton lo pulo te e body already accept et lo exercise pan ili tum ke except at lo mate di mane la so exercise phan ke ri tum ke already ai body bang ke a ok bang ke chepa pharang long at lo mate pa che prang long at lo mate la so hormu jong se exercise claim claim claim pen ili tum jong si sang kok lo polote hala jon tu a thu hai jon mane ke na a thu hai pono ba nang ki theji si awar sai itum a hem itum a a dim a klong he ke pe ka son si mandet titi la si a sub of it stami nang nitroxy ke dobar irulong nitroxy por nitroxy da mon is tame bang ni plibak ban ni thombak tame claim noi madam mon is tame hem long was tame asap obak pini claim noi pini pina kam nang ke claim to ho ja ba I lot pen tame hem long paleng long tame li I dim long pa tame la son bang mane claim nang pu sang kok lo te la bang ke the hok lo bang ke the da ji ai exercise claim ke cheng lo pote la bang ke ইলি জা কং দো টিক আন বাঙ্গে ক্লেম নাং ফো
1: তাতে নাং দি জুম্বা বাং কো আনা পরবেন সিনাং লি পাং চেং দোন ইগলো ডা কে থান না
0: নিলি কে লালো মার্চ নিলি কে 2018 মার্চ চিক্লোসি কে জয়েন তে মাদি লা সোপেন কে নিলি কে লা সোপু থটা চিক্লোপেন কে নিলি বাং খাদাক সি এজ এ মেম্বার নিলি কো জয়েন উন থুপিয়লো জয়েন ফিট পেন বাঙ্গে কে লা পেন কে কে নিলি নিলি বেরা কাস্টমার নিলি চিরি ল বাং কয় বাং থং কে নিলি বেরা কে ক্লেম বাং দোলো লাহাই তো মা বাং নিলি বাং সে চেলাং পো নাং পো chipi reblo anutin ta man anutina customer ta chiri reblo customer an chelang pon reblo chithan reblo lagrilo jara thon se than pon chola thon ke lang pon pilo son kalilo he an ton se dak se claim ra perlo penilo samela ni mithang personal ni mithang jung jung ni li ki chiria jung jung a customer la thon wa ni li mithang se chelang pon o ec extra care ki pi poya thedi la sonjal bang mane la sonjal extra mane ni li hin pen se a kolang thon ki pi thu বা কেলাং আকো টেনশন কি পিথু হে লাসন হাজার ল বস্তু বাংকে আসে দোল অনিকান সিরকেপ আনকে কে প্লেং টাং লগে জন আন হেদি ননান্ত দো বমলাং মুনিত বাংকে বাং বমলাং কে ক্লেম আথমালা রেজাল্ট বাংকে লং লক লমতি দি মুনিত তুম বাং হে আসে বাং বম আনিং হাং বাং দো ননান্ত আঝার পম বাং বাং জিম চে দাম ল সন জো কে ক্লেম বাং কে ননান্ত ক্লেম বমলাং দো বমলাং মুনিত তুম বাং বমলাং থেমা রেজাল্ট কে আলাং তুম চে থেক লং মতি ক্লেম লবতে বিগে বিপো লাকে ক্লেম মাত ক্লেম নাক পুরো বস্তু বাংকে কালিলো ক্লেম লতে আর রেজাল্ট চে লং পো
1: তাংতে লা জুম্বা ড্যান্স বলতে নন কিচিনি দাম বলতে লাকে টিভি লং কে লাং পেন্সি কে কান লাসিলা টিভি লং লাং লে ডেট পেন্সি তামে আ কাপড়ে কা টেকনিক লা সন্তা দো লাং
0: ক্লেম ক্লেম টিভি লং ক্লেম লে ডেট পেন্সি মে ইলি তো মে থাং ইনিং কি রি পেন বা আকো চিনি মতে দি নন নন তুমি কে YouTube ta dolo pinini ta dolo exercise ke ho

কর্ডম লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বিরতার জৈঠা বিরতা পহিয়াবাং নীলি মদন সিং রংফার প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026 বিল আফান এপ্রুভেল পিল বাংস এপ্রুভেল কে পিপেন স্টেট অলং ইউনিফর্ম সিভিল কোড কে পারি ডেং আটোয়ার লং ল আসাম এসেম্বলি অলং কে দামতাং আরুয়া চেকলো নিফাইং কর এট্রক্সিয়ার নি কে পারি ডেং বাংস বিল পেন হাওয়ার আলো ইনুট পেন আকে অং পেসো কে হেন কাঙ্কির কেচেকা লিভ ইন রিলেশন লাপেন আরলোসো আউসো আফান খি দাত কেপি আসন আপুথা ইউ সি সি আরন কেপারি ডেং আফান ঠিকল বাংস আরন কেপারি ডেং লোটে ইনুট পেন আকে অং পেসো কে এন আংটন পেন কাঙ্কির কেপাদু পেন আপারটা কেচেকাক লাপেন লিভ ইন রিলেশন কেদো আটুম রেজিস্ট্রেশন ক্লেম ভেক নাংপ ইউ সি সি আরন আটেং পেন দো আন কেপাংরি কেপাংডন লাপেনতে লিভ ইন রিলেশন আবুথাক নিথ্রক কেব লাপেন নিথং কেবাং বং রেজিস্ট্রেশন ক্লেম নাংপ কেপাংরি কেপাংডন লাপেন কেচেকাক আপর আটেং রেজিস্ট্রেশন ক্লেমপ্লে পুলোতে পানিশমেন্ট ফো নাংপ লিভ ইন রিলেশন আপুথাক নিথং কেব আংবং রেজিস্ট্রেশন ক্লেমপ্লে পুলোতে চেকলো জন্থম আন হেম কাংসাম হলো কেডনাং লাপেনতে টাঙ্কা সুরি কেব আন আদায় তুনাংপ লাসন থাক থাকসি বাংস বিল আটেং পেন ইনুট পেন কে অং পেসু এনলোতে নিংকান থ্রকসি আন হেম কাংসা মারলো কেদু নাং আরন দল বন্দা হাওয়ার আলো এস টি আখায় আটু মাফান বাংস আরন পেন পারলো পনপে সেন্ট্রেল হায়ার এডুকেশন মিনিস্ট্রি ক্লাসিক্যাল আলাম কেচারলি আফান ফো সেন্টার কেপাংনি আফান এপ্রোয়েল পিল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট পেন কেপাচিনি আটেংকে আসামিস বাংলা মারাঠি পালি লাপেনতে প্রাকৃত আলাম কেচারলি আফান বাংস সেন্টার পাংনিপ এডুকেশন রিসার্চ লামেট কেরাই কম লাপেনতে ডিজিটাল আর জে কে পি লাপেনতে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কেপাংডাং আফান কাপ্রেক ইনস্টিটিউট নাংকেরাব আফান নাংবার পপু মাথালো আসাম তেজপুর ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল বিশ্বভারতী ইউনিভার্সিটি পুনে ডেকা পোস্ট গ্রেজুয়েট ইউনিভার্সিটি ওড়িশা ওড়িশা সেন্ট্রেল ইউনিভার্সিটি লাপেনতে গুজরাট সেন্ট্রেল ইউনিভার্সিটি অলংকেদো সেন্টার অমোখা পাংনিপ সেন্ট্রেল গভর্নমেন্ট বাংস কাম কেপারি ডেং পেন ডেডারলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অমোখা কেচারলি রিসার্চ লাপেনতে কেরাই কমাহিন কেরাব দোপো সেন্ট্রেল এডুকেশন মিনিস্ট্রি আসাম আলাম আসামিস আলাম কেচারলি আসেন্টার তেজপুর ইউনিভার্সিটি অলং কেপাংনি আফান এপ্রোভেল কেপিয়া পুথা চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চৌরুল বাংস কাম কেপারি ডেঙা পুথাক আলাংলি প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী আফান্তা চৌরুল সেবা সেতু মিশন অলং পাচির আব্দুনশ্রী শিবসাগর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট ফো ব্লক ডেভেলপমেন্ট অলং সেবা শিবির পাতল মিশন আফ্রাংসি প্রোগ্রাম পেনি আদা পরফাই কেপ পেন আমগুড়ি ব্লক ডেভেলপমেন্ট হুলুয়াং টিং মসদুর হায়ার সেকেন্ডারি স্কুল অলং হায়ার হিবির মাতে ক্যাম্প পাদল সেবা সেতু অলং কেচার পাচের আব্দনশি ডিব্রুগড় ডিস্ট্রিক্ট ডুলিয়াজান এসেম্বলি কনস্টিটুয়েন্সি

ভাদৈ মণ্ডল আলং ফ্রি মেডিকেল ক্যাম্প পাদুপন্ড। নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন ক্যাম্পেইন জুটপ রুলিং বিজেপি পেন্ডাংল কাপড়ে কাপড়ে পলিটিক্যাল পার্টি আটুম পার্টি ক্যান্ডিডেট আফান ক্যাম্পেইন পাদুপন্ড। ক্যাম্পেইন কে জুজিয়ারনি পলিটিক্যাল পার্টি আটুম আমেনা মেনা পার্টি আনাত ভোটার্স আটুম আফান কেবান আফান বর ইল। চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি নগাঁও ডিস্ট্রিক্ট রূপহীহাট আলং ইলেকশন ক্যাম্পেইন নামায় আলং চেতং দুনসি পার্টি ক্যান্ডিডেট দেবাশিষ শর্মা ফান ভোট হাং পিল। লাসন থাকথাকসি কংগ্রেস পার্টি শিবমণি বরা ফান কংগ্রেস এমপি রকিবুল হুসেন নগাঁও করৈগরি আলং ক্যাম্পেইন পিল। নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন ইং সামজিন পেন কে পাচুনা ফান ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন সিক ডাংল। জাপান কেপাডু এশিয়ান গেমস পিনি জুটপ ইন্ডিয়া ননে বয় কেচেপাটে লং ইংকয়রাই সি গোল্ড ইংকয়রা ট্রক সি সিলভার লভেন্ড থংকে কেচেপাটে লং ইং ডেংফ্লি লেডুন ল পিনি বিরটাকে পানসি ইংটনি কক ল।

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বিয়াং ডেঙ্গেবাং লাগে মিডিয়াম বেবলং মিটার্স ফারুপ্লিরা ক্রি সিরা টকবরফু কিলো হারসলং ফারুথ্রক সিরা ইংকোরা সিরক্যাপ লাপেন এফ এম অলংকে ফারুই সিরা ইসিরা টকবর থ্রক মেগা হার্স

আরন্থু আলোনালাম থে বতরাসন কেলুন প্রতিমা রংপিপি লাপেন্টে মঙ্গল রংপি আর্যুক সিনা আলাং লিতুম ফেন কেলুন লাবাং সলুন।

বড়লুন বারে মজা মেঘল পেনা ডুন্ঠু না তুম কার্জুন জিলাকে সামিলি বসুমতারি কিলুন লিংথিয়ায় ফাইডায় বলে মাংসলু না তুম আর্জুক লং পোটাংটে আর্জুক জেনা।

বড় লুন বারে মা জামেক লং প্যান কাপড় সি জকটা মেয়ে ফুল মতি বগলা রিকি লুন গারবিন লারবিন ফুল বাংসা লুন আংলাতুম আর্জুক লং পটাংটে আর্জুক সেনা।

0: làng pipa melo plo tang te la ke ni thom mene phong phong hopta ri pen bata hini an ke nang li jor long po yal he e phong phong lin ke ma hut pen lin kri hini an anang do ko ador ke so hut jor don long asi pen an tang ka do he kang koroi ke chuklem ta
1: tan te la kong koroi gar chi ge cheng pen chiklu yon ka ana pc ba ni ko ana pc ke chu long long lo ba the gi lik long long lo
0: la ke kang koroi ke klem ke e det pen ke la ke chiklian thom ra e phar ma chiklian thom ben te ke cheng le la ke kang koroi long bang ke long le thak le gi e ka pakli manjat la pen ang song ke pakli manjat pusta me ka paji riyat pusta me la tum bang ke la lo pang phar dang lup lo te bojar la ke ka pre ga le la ki ching ndwa e bang la ki ching in ki pen pa jo gi phan bang ke di আর ভো রপেন ফার ফাং নোলা তিমতি লাসো ফান বংকে লকে রেকর্ড পডোয়াই দো লকে ল্যাং পাং উই পেন্সিল ল্যাং পেন্সি স্প্রে পেন আপনাং পহ আন পার গে লা
1: কপাং ফারা হুত
0: পাং ফারা হুত কে আথে দেন কি চুচে কে চুচে পো আথে দা হালা কি জিরো তুমং তা দিং ও আপো লপেন লা এ সকপুন নং দো তুমং স্তা মে এক থেপু বং লং বং লাং পো কি লিগে নিং রং মে মে হে পেনান আন দো
1: কংকুরোই কি আথে দে দঙ্গে চুমে মা মাতে আর ভূত চুমে মা
0: আর ভূত চুমে আর ভূত কি হো কার বিতুকে কাং ময়তে চুদে না সনসন মতি আক প্রেক মিং সুপি হান লংস তো মি জক জক মতি লকে সে কি হো কিছু তুম মঙ্গে লহাই কে নিং রং ল লকে
1: নাংলি লবাং সো হান কে ইলিয়ান বেন কোন আনাদর সি কে জরি ল
0: নিলি কে ডাকে কাছ পলাড়ন পাইকারি পুপু হে থমকে ইনকর ফ পানসি পিহে ব্যাং বজার কে কান আন তঙ্গে জ্বর লো নে হে থম ডাকে ফ্লিকে ফকে প্রসন সে দোলো ব্যাংকে জ্বর হালা তুম তাকে পন ভাড়া পিনে দো কগমতি লপান লে হিসাব দুন মা পিনে পুস্তমে এলা ব্যাং হেম হাজারা গেছে দুন আন ঠাক ঠাকে হাজারা পুরি হে হেম ঝাং কাম চিকলে মির সুতে
1: লাবাং সো হান কে নিঙ্কান আর জন্তি কি রন মে মামাতে আবু তরা তেং দোমা
0: লাতুম আমু মজা দু মানে ক্রেং কি ইয়ে মুটা দু পরীক্ষা কি ইয়ে মুটা দু হালা ডাক গ্রিগার চারো দোকান দু মাতি দি লাদাক আর যু দেট পুলোতে যার খিতি তা নিং ক্রেং ফান বেলেগ দু লপেন পরীক্ষা ফান বেলেগ দু
1: তাং তে নাংলি আমো কি পু সোনা থাকসি নাংলি হানা সোনা সোন কি এ দু ও পু লাসি লাবাং সং বং পে নাংলি কংকুরয় আলাম কে নাং থান ইক তাং দু নাংলি ফান নিলি আর যু ঠিক ল্যাং হান থারবো কি দিং কি এ পু আলাম লাসি হান থারবো কি দিং কি এ জি আফান কুপি সি কে চেং সি কে ল্যাং নাং পোলা পেন কুপি আর সাই চি কে দেং নাং পো
0: আসল আন্ধারবো কি এ দা লাকাং করয় কি এ সন সি এ পো হে হাই বাই পো আই লিক টুক পো আলেন আলেন আলেন পাদিং পো আপেন লাতুম তা জাত নি দো আকিলক দো আকিলির দো পেন রং আলম বাকে লা আকিলক সে কার বিতে মাং নাই পুম বজার বাকে লা আকিলির হে কি থে কি ডিং এ হোমান হে হরম বাকে সেটা মেলা কাংকরয় কি কি কে ফ্রাং ফ্রাং কে আক্রাব সে থ নাং নাং মাতি নন কাপড়ে কাদি ক্লেম থু ব্যাংকে ফ্রাং সং কালি ল নন কে জয় উলো লাং কে পি পেন বার্মি কম্পোজ কে পি অর্গ্যানিক্স কে পি দোয়াই কে পি পালাম কে এজাট বেলো মাতি দি সিতামে লাতুম ফান বাংকে নন বাংকে ফ্রাং ফ্রাং কে আক্রাব সে থন থন মাতি আক্রাব কে থন তো চেক পিনে নে হিলি কে তুক নাং লাং আজা যা দু মাতি দি
1: কংকুরয় পেন হানথারবো কে কি এ নাং জি আসন প্রেক লাং মা
0: প্রেক লাং কংকুরয় বাং লা পিনে বাং কে লা হানথারবো বাং কে আক্রাপ থন বেক নাং জি আক্রাপ কে থন দা ফ্রাং ফ্রাং লে চেক পিনে পসন গলি লুন নন কে হপ পুয়া দার নিয়ক এদাম পালেন পদিং উপস্থা মে লং লে কে ঠিক আন মা হপ পুয়া দার এদাম চক পদার এদাম চক নিয়ক এ হেড পো হে চেক নিয়ক হে লা সো দাগ লা বাজার প্লাস্টিক এর ইয়া থুই তমে লা তার আর ইয়া থুই তমে হিং লক লক লক লক লক আজাত সি নন ব্যাংকে কি জয় সিস্টেম ব্যাংক সিল সোলং সি ব্যাংক ইয়ার ডুন পহে
1: আনু চক এ চট
0: চলো নন ব্যাংকে লাতারা রি ব্যাংক লং ফ ট্রক বাক পু হিং ডুন পহে পেগেতি আর রানসন হে ডাক সি ব্যাংক জির ডুন পো লগে কি জয় মিচর বুদ্ধি লু আসন সি নন কে ক্লাং ল
1: তাংতি হান্থার বো কি এ কে আর নু কো নেই মা
0: আর নু উ নাং নি হান্থার বো কি এ তলা সন ল না এন সি ট্রক হে ডাক সি অর্গ্যানিক সদাই চাইনং হি লাই পিপ লাং পিপ লালা কাঙ্করয় পেন্টে লাতুম বংসে লাং চুচে থে কিছু বংকে লাতুম বংকে লাং কো আন মগে পি উ ন পান ন থি দিং পোল পান ন থি অং পোল সন হরম পেন লা পেন দোয়াই বং তাকে আপ তো লাতুম বং আপ নং চেত লা পেন লাতুম কে আ থি তা দুগে দু পো সিতা আ দিন বং দো এ লাতুম

0: ଯେଉଁ କ ଆଣିଲ ତା ରଙ୍ଗକେ କ୍ରି ଲଗଲ ତୁମକେ ମାନେ ସ ଦାଗ ସେ ଆଥେ ଭାଙ୍ଗେ ଅଙ୍ଗରେ ବୋଝାଲ ରଙ୍ଗ ରଙ୍ଗ ମାନିଏ ଲାଗେ ଲସନ ହେଲା ତାର ଆବା ଗାନ ଲଙ୍ଗ ପାଇଁ ହେଟି ଲସ ହରମୁସ ତମେ ଲା ଲୁସାଇ କ ଲୁସା କ୍ରେ ଫ ଲୁସା କେପ ଆଲେନ ଲେନ ଜି ମତି ସି ନଙ୍ଗ ମେପି ସେନ ଲପେନ ମିଠାଙ୍ଗ ଯତ୍ନ ଡୁନ ଲଟ ପୁଲତାଙ୍ଗ ତେ ଲଗେ ଆଣି ସି ସି ସି ଲା ତୁମକେ ଆଥେ ଡୁ ପର ଇଡାଙ୍ଗ ଲିନକ୍ରେ ଫ ମା ଲିନକ୍ରେ ନେର କେପ ଆହୁତ ପେନ ବାଦ ଦେ ତ ଦୁ ଲା ତୁମକେ ଲା ପାନ ଆନା ହରମୁ ଦୁ ଲା ମଙ୍ଗ
1: ক্লিম কারচে হুটকে লালং লি আলং টং আমু কিবি পোমা আমাতে আলং কাপ্রেক পাচাম বেন টং বর বে টং আমি কাপা ব্যাংজি মা
0: কালি লো ডাক লং লি আলং না সহিল লি লং সে হে মু থম থম আমু ফ্লি ফ্লি লসন হে নি পাছে হে লো প গেলা সহিল লি সি বে লং সে ডাক ডো পোয়ান কে লা ডাক সে লা তুম রং ফ্লি এলোতে রং থম বাগ বাঙে ডো পো এ রং লে থিলট সিতা হে লাসন জালো লা তুম গেলা সে খাইদা খাইদা বো দিংদা দিংদা বো সারটা সারট ও লা তুমকে লা চিকলো জন ক্রি হে নি বুঝতামে লা তুম হানকে জ্বর লজি ফুলতে হেডি হালা জ্বর বমলো ফুলতে আক হিলিকে প্রেক হুদুন থুতামে আদুং দুং এ দুন থু ফুলতে লাগে কাই কে তা লিগ লং বেয়ার পোলা সক্রা পোলংকে
1: পাকাম দুন থু বমি
0: পাকাম দুন থু বমি
1: তান্তে লা আমু গঙ্করয় আফান সনসি আংকি আংকেট পেন পাকাক জি ফান আসনা সনা দুবাই কি আপ আসনসি ননলা হান্থারবু কি ডিং ফান্তা দুবাই আপ নাং লমা
0: আপ নাং ল লতা আং ফার ফান গেলা বিতু ল পেনলা কাপরে কাপরে কি চিং তুম হাদি আ তুম ফি ইং পো আথে কেক এতিতি মা মুয়াবে এতিতি ল পোজার ল হ্যাঁ সি স দুবাই ব্যাং কেল কি মাত্র হার পো ফান গালি লকি জিং পাং নি মুন এ পেন কা পাকাত ল দাক ল স রং পা বন লং লে ফান চল স রেকর্ড বাং কে লকি
1: আন্তে আমু গঙ্গ রয় সনসি হান্থার বুতা আর বুতা চুমি আথি দা চুমি লব সনব ও
0: চুকে চুমি সিতা লা স হান্থার বু বাং গেলা কারবি তুমি এ হান্থার বু সন আন কে আবি হে লকে লা তুমকে পিনে বিদেশ পেন কে বাং হরম পিনা মতি দি স হান্থার বু গে ডিং বাং হে লা তুমকে আর বু ইংতাং হাম বন তা যাক তুম চো হে কাং মই পিস্তা মেলা হাই চো থেক দুন লং তা লাগে পান চুমি রে রে বন আর বো বাংকি থে বাংতে লাগে চুমি সেন বেন আর ডি দা ডু
1: মিপিক মিপিক আলাম ল নাংলি থানা লামতা রেডিও নংকার জুদু নরা দা তুমতা আলি নাং লং দুন পুপসি নিং থেলো লাসি পুথত নিলি নাংলি ফা নংকার জুথু জি আলাম লাগে ফুরুয়া থে কারচে লাসি ফুরুয়া থে কারচে কে আফুলং কে থে পেনতং কারচে ইজিমা মাতে আফুলং আসু পেনতং কারচে ইজি
0: ফিরুয়ে থেকে গেলা সন হাদি আসাব সো কে কিসুম দু চেত লপেন ফিরুয়ে থেকে এবং কিছু পাদুক চেত নাই লসলাম হ্যাঁ ফিরুয়ে থেকে কে লংলিং হান দেত তাহেনু লংলি সং টি দেত তাহেনু এমনি কেলা লাংকুং লংলি হাদি লসন লংলি সে সং টি পেন লংলি চিংগুই সাই ইউ সি বাই পো কে বাই আসাম পো অং চেত নাম পো হ্যাঁ সাম ফ্লি সাম ফ বাক বাই নাম পো আসি আংকে আম বজার পেন ওয়ান পোলা আথে হ্যাঁ আপুম সো আবুস্তা দুমাতি লাসে ওয়ান পো সব বুস্তা পেন খুলি পো লাতুম ফানকে কি এ জিতা এ এ ফ্রাং সামে হলা লং লে লং আহি লিখুথে আকু সিতামে লাতুম ফানলা দোয়াই পিনাই লা ইন কি দোয়াই লং লে আরলো হেডি মিসো কে এর চো দারে টি ফুরে থে ফানকে লাসে লা ফুরা ডান দহ পিনে নে লা হাই হে কাপরে কাপরে গা দোয়াই দোলা ইন কি পাচি ফান লাসে বাই টাংডাল উপলতেলা দোয়াই বারনাং পো আনপার কে কু পেস্তামে লাঙ্গয় পেস্তামে ফুটনি নি পাচে হে লোনাং পো হ্যাঁ তাসে পাচে হে লো পেন্সি এ নাং পো কাছে হে লো আজাক বাংকে ফুট ই সিসি পো আর পান বাংকে ফুটনি লসন সে এ পো মতি দি লা এ দের লো উপলতাং তে এনকে আলেন আলেন পেন বাং আরং বাং পো তাসো আরং গে বাং হুর বাংকে আলা বাং তুমকে দোয়াই সে পি পো হে কাপা থে ফান স্টাইলি ইতি তুমাকে মিঠাং জুং জুং উচু ফান বসে অর্গ্যানিক্স পেনাগলো মতি দি লাস অর্গ্যানিক্স ফুলতে এবং পেনে দি থাকছে লা চাইনা হি পেন হালা অর্গ্যানিক্স দোয়াই নিম পলা জুক্রে ফনিক্রে ফপেনতে হেন হি ক্রেং পেন উলাই পল আসে আদং কুং কুং কুং কুং কুং তাই পন পো আদুক হে তাং ডালো প্রত্যে অর পনকে লাং পি পনকে লাগে হলা সন জারলো লস হম গা ফুরে থে তা নাং থে ও পো হলা ফেলং ফান্দা ইং কি চু চেলো অনকে
1: তাং তে লা বাংসো ফুরুই থে কি একে আজার বটর দা
0: বটর মানে লকে লডাকি ইলি তুম দিম কে আর এ ওয়েদেন মতি দি আর এ গে নাং সট পর বারলা হুর মং কে আর রং কে মে গে মে জি আ ফিরুই আবি আর এ হরম পেনাং লক কাং সাম দিম কলি দেন মতি দি নসি লগে এ আর এ দো নেই না নন কি এ পর চিলো নন নম মং কে লা বাং দিম মং কে পেনাং পর পেন সি মং কে ইদার লো মতি

0: chiri phar bagdo ne lipu rong pasar hamlo non phise lahai awar sai chini he ni tum phanang thanda mele ni tum ponji le asi kichodet phanla salat ke chu pine phandat ka chiri adang pikle muni non tani li losang ko yan siklem cha
1: nang li gajor ki ege apu amuar chi det pen labang suwa klim tong alonga preki edam tu thuma
0: ali loge amuta
1: মাদেকার চেলং আমাতং আফুলং বাবাং পিন
0: পাকা পারি লুলাসন হেলা হানজাং তুমসন কিরিক হে পেনা তুমকে আমতা ফে এ মামাতন মু তুম পেক লাসন ইয়া না গাজরম কি কিচেং সিরি কো পিয়া মুমা গে পারি লাং লাং লাং পয়ার না না সেলা সহর মুগে পিনে মোলা গে নং হানজাং গে নং লাসন লো ওয়ার পন পুরে জাল লো লগে গে ওয়ার
1: পুরে নং নি পিন
0: তে রেগ নে লো লগে নং সে মু বাপ দুপতে বাপ পং হাই নুকিরং সুপেন হে কংলুম আনবার এরম কংলুম কান মগেবার উন কারম দুনুন কান মগে থেল লংলে প পর পারডন আনল লকে সো হরম কে লঙ্গা ইয়র কে
1: তান্তি পুথর নিলিনা আর জুই থুলং জিরি সিয়লং পেন গাজর লিন কোন আনলং ইগল
0: গাজর কে অং ডুং সেদু থেলা তুং গা লিন মগে পকলাং দুন দা প্রাং প্রতে গাজর কে আর ডর রু ননসন আনসিয়ন পকলাং দুন বা আখেলু পেন পকলাং দে পকলাং দুন প্রতে লিতু বঙ্গে লাগে আন্দর কম হেক লহে পথে হরম মাঙে দো পেগ লাগে চিরি সি পেন লিন ভারো ট্রক ট্রক সি আন গাজর ডোলা তুমকে আর ডি ডো পেগ লাগে লা মুলা তেং লহে তে আদর বাং সি লা কোম্পানি তুম পেন সার্ট কোম্পানি তুম পেন লিং লে পুলো তে লা তুম বাংকে দাং পি বাংকে পান সেলার রে রং আর লো বাংকে
1: চাং তে নাং লি পেন কংকুরয় কারচে হান্থার বো কি ডিং ফুরু ইয়াথে লা পেন গাজর কারচে আলাম আন্দা জে থানং লো নন আপাদু সি লা কি হিপি কারচে লা সি হিপি কারচে কে উপসনা লং লে লং সি কি মি
0: পি কারচে কে লা কে হিপি এ জা দো হে ইংলং হিপি বুলে তে লা কে ইংলং লম সি লা রে দা জোসি এ পন পো মাতি দি লা কে আদাং পি ক্লেমন ই আথে আং সুদো মাতি সে এ পন যা ইয়া এন চলো আদাং পি গে দিলি তুমি ক্লেম ক্লেম লো চিরি সি হে তে ক্লেম পামে পুলোতে এলা বজার হে পি পেন তে এলা সে আলে দো আথে লগে কং নিলি তুম চিরি সি আন এলো মতি চিরি সি আন এলো আমালা কিল্লি গে বাংসে সুমু আং সুদো পুস্তা হে কাপ্রেক পেন আবার সাই পেন ক্লেম নাং পো হে
1: নানি তুম কার চে কেলা রং আ হি পি
0: রং হি পি দা ক্লেম লো লা পেন লা জং ঠুগার নো হি পি দা ক্লেম লো হে বজার হি পি পেন তে মাথা দাম প্রতে কার বে হি পি বংসা লে দু বজার হি পি কে লিন থং কে লিকে দিদি কে লা কার বে হি পি বং কে আচম সে গজর এ চম পেন কে লা এ চম চম বর ক্রাই এলং কে লা কে বয় সিবাদি মতি দি আসে থম কে পুরতে লাগে ইলিন সে ফারু সিরা ইনকয় মা ফারু সিগদাম জইল লতে মখলা আংসু গদ ফরমান লহে
1: কাছে প্রেক থি উলা
0: কাছে প্রেক থি উলা পেন আলা জাং ঠুগার নুয়া হি পি বংটা হলা বংকে পুথে আথে দে উলা তুম বংকে পেন কি ই নাইং কে পাছে হেলো নাই বংকে হে লকে কং মই হি পি পেন লা তুম বং আ সাবসু প্রেকচার লা
1: আতা ক্লিম সি কি এ পবো
0: হ লা তুম বংকে জাং ঠুগার নুয়া হি পি বংকে আ ক্লিম সে লা তা পারি পো হে আনার সারি বনাই পো হাই বাই পো পুয়ার পান ফুট ফ্লি ফুট ফ্লি নং কক পো লা তুম কে আথে আ ডাক দাম নং কক ইলা পুপুটা রো দো কক মতি লা সন লো লকে লা সো হন মং কে লা এ চিক্লো ইয়ো নি প্রায় ফার পেন দে পং ফার লো পার কে লা লা তুম ফান মং কে কাপটে কে দোয়াই তা পিনো লো লা তুম কে লা তুম কে লা প্রফেক পুনে পিনে দোয়াই দো ইংকে দোয়াই হে লাং ফার ফানো লা প্রফেক পেন লাং পং উই পো আপো নাসন লো লা তুম কে হি পি মং কে পার কে বাংস হি পি হে লা তুম কে জং সে চিরি সি জং সে ইলি তুম চু ক্লেম থেক লো থে দি রুই পেন বাটাই হিনি আন জর লং লা তুম কে আলিন দা দোপি জং টু আনো হি পি বং কে ই রুই পেন কন্টেল ফ্লি কন্টেল ফ আনং মান দে তিলসন লসা হি পি বং কে
1: ইলিয়ান বেন গো আন লং অনে
0: ইলিন বেন কে নিলি তুম মেথাং চি অর প্লুতে আ পর পেন আ পর কে ইং কয় ল পেন আ উইদা দা হুত প্লুতে ল বজার রং সে আ উইদা দা পর ল ল ডাক জং সে ক্লাং বং তে ফ্লি কে পান তা দাম হেলে কে না সোন হর মন ল কে
1: তাং তে হি পি কে ই ফয় কে এ পেন নিং কান কো আন চলো
0: তুম কে লা বুজান টুগার নো হি পি বংকে নিকান সি স্টোর বেদ বেদ চ জিলে তুঙ্গে নিকান সি আর রং হে আর রং বান চর নি মনে গ
1: চর পপাঠি ল পমমা দেবে সব বদন পাচে ব্যাং থু
0: পাচে ব্যাং নো ল ল তুঙ্গে তে লা সো হি পি গে দি মনে গ বংকে পিনে দের প আথে ব্যাং ব্রেক ডাক লখু হা পো নাং নি ল সঞ্জল হা থে দু পো হে তা আথে ব্যাং ডিসকালার দের পো ল তুম বংকে সে ল তুম বংকে কাং মই হি কা ভাজি

0: স্কচৰ খেতি বনয় গেলা থৈথে বংহম বনয় লাহাই তালা চিমেন বস্তা লওঁ বেং পেট পেট পইচাই নং হিট পাং উই পল ডাকছে লা থৈথে বংহম বোলো ইংলিছ পেন কেবা তাৰ মিলন পোহে লাহাই লাপেন স্কচ কদগুইস্তা মেনি লিচুপি হেংকে লা পেন ব্ৰিগ ৰচা পু লাহাই এবাৰ চাইছা মেদাকে আমি থাং মালা তাক কিচেন গাৰ্ডেন পুচে ক্লেম উহে চি কতুক বে কৰ্টি তুমি কাছো নাম বজাৰ কে হাড় হৰমুং চিমতি মিঠাং হেম দুং কাছো ক্লেম পঞ্জি ফান যংসে বৰ ই পুলতে নহয় দিনকে লা খেতি ক্লেম লাপেন বা গান কে ক্লেম লাপেন লাহে হেন আবাৰ চাই বাংকে পুচে নিলি পুদাম
1: তাংতে পিনি নাং লিপেন আচন আচন হান কে এ কাৰ্যে এলাম থান লং অপদ নিং চিং দুখ পিকলো লাপেন নাংলি লা আন আচাই কে অং পেন যে তামি আপৰ নাং আচিবি এপদ আৰ নামলে নাংলি ফান আন চুচে হিৰ জুমি নাং পাবিলো নাং লাপেন আপৰ আলাম তা দুক অপদ পিনি ইলি তুম চিংকি চে থান আলাম থেকে লাপু আনলে ইং টনিক কলো নাং কাৰ্ডম
0: কাৰ্ডম
2: লাপন অপর্ণালে তুম রং রূপ আজাই মেঘা লংপেন কার্তিকি কংহয় লামথে পুথাক আসন আসন হান কার্তিকি লামথে পুথাক চিউ চিপু দানে তুম আর দুই লং টাংল লাকে আকাশ পানি দীপু রেডিও কার্যু চিহ্নরা তুম পিনিয়াসার লামথে আর দুই সেনা এপেডের লেকি থিকালি বাং আপেটা থি মাতে মনির আনকে আর্নিসি থিউ একজি লামথে কেমান লাকে হাকো আহুত কাছে থান চাম পেন জাম আতুমু কে মানালামথে চাম পেন জাম পু কর্টেতে বাংহিনি দলু আর্নি সিহাল আতুম আপে থিলত আফি মেপলং দামসি পুসিত হিরিয়ানাত কেপন রাগ পামেমে দেত আমাত ঠেংজন পেন কিথি আরপুম তোয়ারালং ক্লোবুবলু আনকে হাত হেরি কেলে কে ঠেংলংলে দেত আফি পুথত হেম কাছে ওয়াংথু আহুত কাপড়ে গাছার পিয়া ফান ঠেকলব আমার আচার পিমাতে আপে চিতিন কগল লাপেন বাং সার পিয়া ফান নেপচেক সি মিপ্লং দল পুথত হেম কাছে ওয়াং আহুত আপে বিনং কিথি তোয়ারলং ঠেকলং সি কর্তে তিয়াংবং চিপুল পিরথে আথাক এপে দে লেকিথি কালি বাং আপে তাঠি পুসি নিংচেপাং সামল লাতুম কর্তেতে বাংহিনীতা ইং চাম জাম আপৎসি মনি রাতুম ইনুত আফানকে চাম লাপেন আকি বিয়া আফানকে জাম পুকল কাচিনি নেপেন কেক্লেমা সাই কাহেনু আং ঠেকদো কিপু দামালামথে লাসিং সার পালাম থেল এপেদার লেকি থি কালি বাং আপেতা থি মাতে মনির আনকে আর্নিসি থিওয়েকজি পিনিয়া সারাম থেকে লাপানুয়েল লাকে আকাশবাণী দীপু

0: লাগে আকাশপানী দিফু রেডিও কার্যকচিং হানালাতুম ননা দন্থু নালাতুম কার্যরং জিয়া জামেক লাকে লুনবারে মজা মেক লুনবারে মজা মেক লংপেন সিনোর রংফার কিলুন হেন উবে হি কি প্ল্যাং আলুন ওয়ান সান আজুর পেন তাংতে আর্যু এক সিনা
1: চেঙ তি থাই যাং কাপলুং হরহি বিয়া ফা।

আর জুই লং টাং লং আদুন টু নাংলা তুম কার্ডং জি আলু নাকি পিয়ারঠে কি কে মালুন লবাং সলুন সুরত বি পেন কিলো না তুম আর জুই লং পো টাংতে আর জুই সেনা।

0: longlo jangmi haro kreiser cap ra toxic cap achiklo apollo 13 abangke phere meme kaching koi pen jokponlo halaso hut oxygen abong inghang dak pena jok bangke thomatum chiklo along an peli une detlo seta pirthe along nangcheli thupe melo ar koi pharo kreiser cap ra toxic cap rai sian inkan commander alan seffert apollo 14 asayang ding hut chiklo along pelelo lapen hilowing ajak an damlo lake suri sirkep aphut anajak do lapen chiklo along ke ong nai ajak ke dam plang ponlo lapen alangli maxif 6 iron penajok golf ball sitami pakong long dam longlo chakong pharo chris sirkep ra toxic cap ra asian inkan apollo 15 asayang deng ahut henlo arjur kidding nei chiklo along ke do dam halaso ahut ni thom an arni do ponlo lapen hemkong long su market roxi an pakong long longlo lapen pan pharo isi su se chiklo along ason ason along le seta pangrum pon longlo halapu soviet atum seta pharo kreser kebra toxic cap bahut remote pen kate wadun voy ahem kong long chiklo along pakong lom dam longlo ningkan pharo kreser kebra toxic cap ra heni ahut apollo 16 lapen apollo 17 asayang deng en ponlo lapen russia tum seta pharo kreser kebra toxic cap ra trok ahut luna 24 munit ka chathap no spacecraft lo ponlo কাদোকাবে আসায়ং ডেং আহুত পেনাং আন চিকলো আলং আসন আসন লংলে আদুক পাংরুম পনলো লাপেন কপুসন সি চিকলো আলং লে কেপ্লাং মাপু চিনিপন মুচটলো নিংকান ফারো ক্রেসির ক্যাবরা ট্রক ক্যাব লাপেন ফারো ক্রেসির ক্যাবরা টক্সি ক্যাব আংবং চিকলো আলং কাপালে আসাই পেনাং চুন পনলো হ্যালো সাহুত কাদোকাবে পাংরুম পেট বাং ক্রেহিনী আমেরিকান মাতে আমেরিকান আসর তুম সি চিকলো আলং কেং পাক চিবি দাম লংলো নিংকান সুরিনী নংলে দেডাফি চিকলো অলং কেদাম জি আফান আসাই কে ক্লেম জি লাকে কাদো কবি পিয়ারথে আদে দাদাং চেথাং প্লুবলো লাপেন কফরে কফরে কাদে দাতুম সেতা লাসো আসাই আং ডেং কে ক্লেম জি আফান বর ইপনলো লাপুসন সি সুরিনি রা টক্সি আনিং কান জাপান আতুম সেতা সেলিন পু লুনার অরবাইটার লো সি চিকলো আফান আর্থিং দাম লংলো হালাসো আনিং কান আমাত চায়না আতুম সেতা লো পনলো লাপেন ইলিতুম ইন্ডিয়া আতুম সেতা সুরিহিনী রা নিয়ার ক্যাপ আনিং কান আহুত লো পনলো লাসোফি ইলিতুম ইন্ডিয়া তুম সেতা আদুন থু লুনার অরবাইটার আমেন চান্দ্রায়ন টু লোপন লাপেন চিকলো অলং কেপালেজি আলেন্ডার আমেন বিক্রম আবাংকে পালে পনুনে দেলো মতে চুন পনুনে দেলো লাসোফি ইন্ডিয়ান সাইন্টিস্ট আতুম কবর ইপেন আজক চান্দ্রায়ন থ্রি আসায়ং ডেং এন পনসি জাকং তারিক ক্রেপলি সুরিনিরা এংকয় রাখে থম আর্নি বিক্রম লুনার ল্যান্ডার লাপেন প্রায়ন লুনার রোভার লোপন সি পাচুন পনলো লাপেন লা আজক ইন্ডিয়া তুম সি কেচেং সি চিকলো আলং নি রেপ আনা থু পালে দাম লংলো লাকে ইসি কেথে দুং আকি চুন লো পুসি কাদো কাবে আদের আতুম সেতা রো হুরলো তো তংতে নিলি পিনি এক্সপিডিশন টু দ্য মুন মতে চিকলো লং কেদাম আলামজির লাপানসি চেথানপন ইক চটলো কার্ডং
1: লাপন অপর্ণানি টুম লামজির জামেক লং পেন মন ক্রিতারো গঠানাতম আর্যেক লং টাংলো লাকে আকাশবাণী দীপু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদা আগলে আবেদে সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লক পাচিনি প কোদাক লক হুমরি দাম নং জি কে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং

লাকে আকাশবাণী দীপু রেডিও কার্য উচিং হন্দ্রার আদম নন আদন টু নাম তুম কার্য ডং যে যা মেঘ লাকে হিন্দু।

হিন্দি লামার জানালুন যাই মেঘলা প্যান কাপড় সি না তুম কার জুলং জিলাকে কুমার শানু কবিতা কৃষ্ণামূর্তি তুম কিলুন আখো গুস্তা কিয়ান পুলো মাসালুন আমতুম আর্জুক লং পোতাংতে আর্জুক সিনা।

0: লাপনা পড়না লেতুম হিন্দি লামার জানার অনুযায়ী মেঘ পেনা সন সনা লুনা লেতুম আর রুয়েক লং টাংল লাকে আকাশ পানে দীপু ননা দুন টু নাল তুম কার্ডু রং জিয়া যায় মেঘ লাকে সাং পিমার আজায় মেঘ লাবাংস যায় মেঘ লং পেন নালা তুম কার্ডু রং জি লাকে সাংপিমার যা মেঘা লংপেন ডক্টর কাবান্তিরন পিলাপেন হুদবাং প্রদীপ রং ভারাত তুমাংবং পোস্ট নোটাল কেয়ার অফ এ নিউ বর্ন বেবি পোলবাং সালামতে বুতাক ছিউচি পুদাং লতুম আর্ড্রিক লং বতাংতে আর্ড্রিক সিনা
1: পিনি ইলি তুমলা ডাক স্টুডিও লোক আজি তংপেন কাজে থানা জি আলামাথে বিবাংলা পোষণ হেলো উসো আমহাং ঠেক দেফি হলা বাংসো সোফান কুপুসন সি কালানা কালাহন নাংজি আরো না তেং পেন ক্লেম পোনাংজি মা লা বাংসো লামথে পুথা লাসি আহক পেট পেন উসো আমহাং ঠেক দেফি কুপুসন সি আরো না তেং পেন কালানা কালাহন নাংপো লা বাংসো লামথে থান পাজির মিজি মা
2: উসো আলাম কিছি থানা ফ্রাং ইতুম আপাই আলাম পেন লেচেং না আথিমা ইনুত উসো চুপা থেলু পুলোতে আপাইটা আপ্রাণ মেসেন নাই ওসু চুপা থেলু পুলোতে আপাই বাং আমি থাং আপ্রাণ চে ওরা নাংপো কিছু পামিসেন নাংপো পাই আপ্রাণ মেসেন পুলোতে ওসুতা আপ্রাণ মেসেন পো আপাই কিছু মেসেন পুলোতে ওসুতা থিপন পামিপো লাসপুথাক আপাই আবাং হসপিটাল ডক্টর লং দামসি চেক আপ দাম নাংপো আপর আপর পেন ইনজেকশন হাই এনাংপো ভিটামিন হাই চুনাংপো আলসপুথাক উসু কুনাসি পাঁচজন মজিমা ডেলিভারি এবং আপ্রাং পেন জিমা থানাং উনতে হসপিটাল ডেলিভারি ফানসি চি সিগ নেই আথিমা হসপিটাল লং সে জন্ম হসপিটাল লং ডেলিভারি দাম পুলোতে উসু আফান্তা আপুধাক আপায় আফান্তা আপ্রাণ মিসেন পো রাপো আর জং সে হসপিটালে দামুন এই পুলোতে আপাই বাং জং সে হেম সি উসু চেপা জন্ম জি পুলোতে যাহাক আলাম কে আফ্রাং পিন চি সিগ
1: নাংপো
2: লাহাই চি সিগ নাংপো চিনি নাংপো লাহাই আলাম কে পিপিল উসু কাতে লম আফান মানে আপে হাই সাফা সিবি নাংপো আফ্রাং পেন সি চিসিক নাংপো একদম আর্লেং তুমকে আফ্রাং পেন চিসিগলোতে হেনু পুসি চিমা থাথা সেটা লাবাংকে চিসিক এ চিকিমি আপুথাক তা কোনামা উসু কেপা জন্মজি আরুম বাং আকে সাফা আরুম নাই এবলে কোনানি লংলে থাক তিরক পেন আকে তেরা ডিম চি সাফা বলতে লাগে উসু ফান্তা কে হেনুলো আপাই ফান্তা কে হেনুলো লাস পুথাক হালা উসু মিউকাস এক্সট্রাক্টর বুবু লাবাংকে উসুলে আলাং জুন দে টিকটি হে উসুকে জন্ম হুদলে আলাং জুন দে টিকটি হা লাহাইকে উলাই দুন এত নাই উলাই দুন এলোতে আচে থেকে বাং যাচে দামে জয় কিম জতপ আসুথাক আচে টেকে রদ ফান আচে টেকে রদ ফান আচে টেকে কক আপা লাহাইয়া বস্তু দা আফ্রাং পেন চে সিগে আলা সুথাক উসু কাতে লম আপে হাই পে কার অম হাই তা দুনাই আলোকত আপর কেলাং ফান ঘুরি নেই আর ফাইভ ক্লিন পো ফাইভ ক্লিন মেডিকেল আনাত পেন ফাইভ ক্লিন মানে সনফ কাংথির বেদ আ বস্তু চিচিনি নেই লাহাই কাংথির বেদ ফাইভ ক্লিন বুকে পিপিল চিঠান সিনাং দে লাগে ক্লিন হ্যান্ডস মানে আরিপাক আলা গোমাসি ওসু কি অদ্দুন জিমা আসু আমুনিত বাং আরিপাক বাং সাফা এড চারসাম এড সি দুনাই ক্লিন সারফেস মানে লা কেদু আদিম কোনামা পাই কেদু জি কোনামা ওসু কেদু জি লাসু আদিম বাং কাংথির এড নাই আসু পুথাক ক্লিন কর্ড টাই তারমানে হালা আচিতে কি কক আফান আহন বাং আফ্রাং পেনসি লাং কে সু পেন পাশু এত সাফা এত আর নিতে দুন এত পাকড়িং এত বিভেদ নাই লাগে মেন মেন কোনানি পেন হুম লক পেন কি কক লাগে হেনুলো আর পুথাক তালা আচিতে কে রদ আফান কে সি তা

0: me blit tami akimia blit noi bivet nai pine konani atari pen wan man men men rot kut la ta henu la hai ke tamane tetanus infection apan mane chance to ulu achite ke rojong si sapha phi bulu
1: kesu ke long joi pik lo
0: on kesu ke long joi ulu apu thak hala achite rot de ta phi hedi la so achite bang sapha si bi nai ta dak dowai tang ho kupine ki hi lai ke thang dak lem nang ne achite kok lo rot lo an ke la son bi kok nang po a jhak tum ke dak ing thok dun po ki pamme da prang pula mang ke henu pi ga bus tu lo আর লিং তুম সাক পি তুম বাংকে লা বাংকে কে ক্লেম প্রাবো ও সেটা লা বাংকে হক এত কে কে নু নাই কাম লো লা বাংকে লা সি ক্লেম নাং নি না সো পুথা খা লা ধাই আ তুম তা হেডি রং কে ক্লেম আ তুম হে আ তুম তা আরি চে সাবমিট গ্লোভস বাংকে কাই তা চি নাই তে মানন লম কে লা ধাই আ তুম হান তা ট্রেনিং উন আন সি পি আন কে লা ডেলিভারি কিট পুদো হাদা কে লা হাই বস্তু কে দু এট লো আন কে গ্লোভস বাংকে চি ই বেক নাই আ তে মা গ্লোভস চি এ লো তে কালিলি কালাং লাঙা বেমার চি ফু তা হাই
1: চি উন তা হাই রো দা তা হাই আনতে ইলি তুম কাচি নাং জি এসন আলাম বাং কেনাং সর লাম বাং কলা পোসন হেলো উসু আমাহাং থেক ডেট পেন কোপনা পরা ফিসি মগলাং পাচু নাং পো
0: কোন মাকি উন প্রাপ অং মি অং এমনে নন কে উসু জন্ম ল উসু কে জন্ম পেন আচিতি রট ল আন কে আচিতি কে রট পেন ও সুফান আসাবু ভেন পো পে পতে লম পা মি পো ভি কে ভেন বাং ভেন নুন সিরাক সিরাক নাই হালা কে জন্ম পেন কে আলাং পেন জাত পেন লেতরা দুই পেন মা ভেন পা পে তে লম পো আন কে আপাই লং বিদুন ফিট নাই আপাই লং বিদুন কে দাপা থেকে ইসি বাংকে উসো বাং কেপার অম বাং প্রাপ জিনপো আপায়া লং রুদুন ক্লক পুলোতে উসো বাং পার অম সপ্প আপু থাক হালা আপায়া মগলাং চুদুন লংপো আপায়া মগলাং চুদুন লোতে লাগে আপাই ফান্দা কেমেলো হালা কাপাং থুক পু দুদো কিমা তিলি উসো জন্ম ফ্লট আপি আপায়া মগলাং জং সি উসো চুদাপ লং প্রাং পুলোতে হালা কাপাং থুক বাং তা বন্ডাপ প্রাঙি আৰু লাছ পুথাক উসো আপাই লং দু পুলোতে আপাই বাংতে আনিং থিপু যে নিসু মিসেন আনকে আপাই ফান্দা মিদাপ্রাং আর আউসু তা মিদাপ্রাং
1: আনতে হালা উসু পিরথে কে বাং পেন হালা বাংসো হুট পেনে কাকিরলা নাং জি মতে হালা বাংসো তমন আকাং সামকার অমলা বাংসো কেলা নাং জি তা আরন্দম
0: ওলা বাংকে থেপি গালাম ল আতেমা আপায় আপগলো দুত্তি কে উসু কে ইসি কমফোর্টেবল জোন হিসাব লে মানে আরাম পিক ল আপায় আপগলো দুত্তি কে আউসু কে থাং বাহিরা তমন আবেল বাহিরা কিসুং আবেল আরাম পেন সি দুল সেটা আদাক পেনাং চন প্লট পেন কে আতমন তা ব্রেক ডাকপো হালা দা কে লাঙ্গে আচিথি তমন লেগে এন কালি আপায় আপকে লাং আর লুসি গিদু আন কে নাং চন প্লট পেন গে লাগে আতমন সি আচিথি এন জি ফার্স্ট কে লাং নাই কে কি জন্ম পেন কে আউসু আচিথি দুমাই মা আচিথি এন উন এমা লাবাং রাব দুনাং পো আউসু চিঠি কি পাবাং জি ফান রাব দুনাং পো আউসু আফান পার ওম সব পেন আথেমা উসু কে হাপ্পা এপো গারলো পেন কি বাঙ্গে একদম ইনসাম ক্লেগি লগে লগে আউসু ফান তেলম দুন সিরাক সিরাক সি আর বাক হেক পো আনসকে পার ওম দুন সব নাং পো আন কে লাসো পুথাক এ জন্ম পেন কে আউসু মগলাং চু থেক নাং পো মগলাং চু থেক থে আউসু পুলোতে লাগে হয় বেমারি ল নহয় বেমার মান পো আসি লা সন্থ মালাম কে কে লাং দুন সব নাই এলাম
1: ইলি কারবি তুমকে মেন চিমান বাং বলাম তা দো আমেন চি জং সি আকে ডক কি থু লাপেন হরজুন পিক প্রতংতে লা আমাহাং কে ঠেক মি আও সো ফান্তা হর কালিতংতে আকে ডক পপ পিজো লাং তা বেদ ডাবলিতি লাবাং সলামা বাং কে ডক্টর তোমাতে ইনতে কোপানা কে মে কোপানা কে হেনো
0: লাবাং কে হেনো পিক বস্তু ল আথেমা ওসো ফান বাহিরা বস্তু কোপিনে কে ভেট পুলোতে লাগে বেমার আপিসি কি পিয়া তেং ল নন মলম কিচি পুপুকে ওসো জন্ম প্লট পেন চিক্লো জন ট্রক আন থাং তা পিনাং নে লাং ইমুয়ান তা পিনাং নে আপায় মক লাং লং মাছি শব্দ এডলো নলা হর বেদ ডাক তাহ পিনে পিজো লাং বেদ ডাক তাহ লাহাই লাম বাংকে ইসি ইনফেকশন কি পিয়াশন লো তামনে লাহাই হর আলং লাহাই পিজো লাং লং পিনে মাতে পিনে কে দোবেক পো পিনে বাহিরা বস্তু কে দোবেক পো সেটা আপায় মক লাং বাংকে দাদা কে থাং আপিয়াবিল মানে পিওর পুনাং পোলাগে বেমার টা লং লেলো দাগামাছি লাং তা দোলো দাগামাছি পিজো তা দোলো শব্দ এলো লাসিলা লাং বেদ ডাক হর বেদ ডাক পিনে পিজো লাং বেদ ডাক লাহাই আলাম কে আজ সব তা ক্লেম নাং নি
1: ইসন আলাম বাং মু পেনাং লি থানলা ডাক এ ইলি তুম কার বিয়া তুম কি দন পুতা দোলাং ওসো আম হাং থেক দেত পেন কে লা মকে পা চুপেন আন পারতা আসা বাকং সি থে মু চলো মতে আর দি দ মু চলো লে পুতাং তে লা পুসন তা ক্লেম ক্লেম এ চেকলো জনি আং পং তা এ বের পেচার পেচার লা পুসন বিপন বম তা হাই লা পেন পেনে আনা চু পেন থল পেনে তা পুদ পি পেট পম বমতি তা তে আহক পেট পেন নন আলম কাছে থানা বাং কে ওসো আম হাং থেক ফ্লট পেন চেকলো জন থ্রপ আন আরতা বাং কে থাং তা পিনাং নে পুসে কি পু
0: মানে লা খিপমা থাবাঙে ভুল ল চকচি এপু বাংকে হেদি আতিমা লা সব বাং নিতু মালাম কালি লাগে বাং সাইন্স পেন কি লাং পা মে পেন সি কিনিং জি এলাম ল ছয় মাহ মানে চিকলো জন ট্রক আনকে আপায় আমক লাং আনতা দর আবার যাহাক তো মাথা জি যে ও ওষুধ অল

0: দর্দি বা উসু ফাঁক উলু উসু লং আং ইজি সেটা লাহাই বাংকে মানে ভুল কেচক চেলু লাহাইকে আসলকে মাথা নাংনি বা ক্লেম তা ক্লেম নাংনি আপায়ামক লং লং মাতি শব্দ এডলু পুছিলা বাংকে চি মাথা নাংপু আর জংসি লাহাই আউ সুমার চিকল যন্ত্রক আন আপায়ামক লং আনলে লং চট বলতে ইসি আলাম মন করি নাংপো লাহাই সুমারকে বেমারকে লং তা কম আথেমা আপায়ামক লং লং বাংকে একদম পিওর লো মোপেনকে চিথানা তিং লাদাকে পিনে লং আর লং আকে তের পিনে আন আর লং আকে তের পিনে থাং তাবিল নন বাহিরা পেন পিডুন দে তা তুমি টিকলজনী যন্থ তুমহানকে পিনে বেদ দুন্দাক পিনে পাচু দুনে চিনি নাং পালা তুমি ডায়রিয়া লংপো আপো কিছুয়া বেমার মাতে নিউমোনিয়া লংপো সেটা চিকল যন থ্রক আন মানে লামকলাং কিছু লং ও সুমার খেতে কিছু কে লং কে লহি আসাব সুকে কে লং লিপিন কে কালি লহি তাহে সীতা হেদি কিছুয়া সিরিয়াসনেস আবাং হে তা লাহাই তুমাকে কম তালা বাহিরা পেন কিছু দুন লং ও সুমার এ বাহিরা গাখির জুন দেত বং পেন গাখির পা জুন দেত তাহলে লাহাই তুমাকে হেদি ডায়রিয়া কে সুকাই তা দুলো আর ডি বাং আপর আপর পেন আবে দেত পো খেত হিট হে দেত পো
1: আনতে কিছু পলামা বাংকে মাদু লংটা দো পশি উসু থি লংটা দো দো তাতে উসু আমাহাং থেক দে পেন কুপিপিয়া কিছু সি বন মে মে লেন কাচিনি নাং যে কুপুসন লি তুমহালা বংশ কিছু সুলমা সুসিলমা লাগা দু কাবেলাম তাম সাপ থান পাজির মেজে মানে
0: কিছু কিলং নাইকে লাগে নিউমোনিয়া ডায়রিয়া লাহাই হেলো উসু মারাং কিছু আং বংকে নন কাছে থানা তেং পেন উন আন আপায়া মকলাং কিছু ফান পাবর ইনাং পো চিকল যন্ত্রক আনকে তা সব পুঠাকটা আর যাহা কামকে মানে উসু কং এর পেন মাতা আপায়া যাহা কালামকে মানে নিঞ্চি বিনাই উসু ফান পার ওম সব নাং পো কাইতা আনকে উসু ফান কাইতা মকলাং পাচু বের নাং পো আনকে উসু ফানলা কিছু কি পালং লেজি ফানকে পায়া বাং আপ্রাংকে টিটেনাস ইনজেকশন এনাং পো তেমালা টিটেনাস হলো নম্বর ওয়ান লো উসুমার কে পাঠিয়া বেমার লো মুগেছে থানা টেংলা জংসি উসুয়া চিটি কে রদা হুদ সাফা হাই ক্লেম ক্লে পুলোতে লাসু হুদ হইলো টিটেনাস কে সুকিলং লাসি আপাই বাং জংসি আপ্রাং পেন টিটেনাস ইনজেকশন কে লং তাং দু পুলোতে টিটেনাস বেমার বাংকে কে পালং লেজি ফানকে রাবলো লাসুয়া পুঠাক ফাইভ ক্লিন বলে মিছি তুমি থানে লাহাই জংসি ক্লেম পুলোতে লাতা বেমার কে পালং লেজি ফান কে রাবলো লাসো পুঠাক আপাই আসো বাহিনী ফান্তা হাইজিন মেনটেন মানে সাফা পেনকে দুজি ফান বরি নাংপো আনকে আবাই তিন উসু ফানকে ওরা হুদ আপাই বাংতা উনানি নানা পেন হেম বিদলো পিনে কাম ক্লেমলো উসু ফানা অত ফিট লাবাংকে হেনুলো আবাই তিন কে অত হুদা বা মকে পাচু হুদা আমি থাংতা চে সাফা বেদ আর রিচার সাম বেদ চি অত নাংপো আনকে লাসো পুঠাকতা হালা উসুমারা ইনজেকশন হাই ইমিউনাইজেশন পুপু হেদি উসুমারা ইনজেকশন লাবাংকে কি পিনাই ফান বরি নাংপো উসু জন্ম প্লট পেন জংসি হসপিটাল লং জন্ম পুলোতে বিসিজি পেন ওপিভি পু বিসিজি বাংকে টিবি কে লং লে ফানল আং পেন ওপিভি পু বাংকে পোলিও কে সুকে লং লে ফানল আনকে জংসি উসু বাং হেমসিকে জন্ম পুলোতে ছয় সপ্তাহ হুত হসপিটাল পনসি লাহাই ইনজেকশন বাং চিং নাংপো ডিপিটি পুদু পলকত ডিপিটি বাংকে ডিপথেরিয়া টিটেনাস পার্থোসিস পার্থোসিস কে লা উসু মারলে একদম পাস ইরেট পাস ইরেট পাস ইরেট পো একদম চিং অফ ফাক লাহাই বেমার কে লং লেজি ফান্তা লাহাই ইনজেকশন খক ইট বুলো লাহাই তা লাহাই ইনজেকশন জং সে আপর পেন পি পুলোতে লাহাই কে উসুমার বেমার আপতে লাহাই কে লং লেজি ফানকে রাবলো
1: আনতে আহক পেট পেন উসুমার আমাহাঙ্কে থে কাহুর জংসি আপুন আচাক চকলিম লিপুতাংতে আবাঙার দি কুপঞ্চি তো নজে
0: এনে বেন পুডামলতে তিনি কেজি বেশি তারপর নিতুমা দেড় বাংকে এনে তা সব ও ডেভেলপিং পুকুতে ডেভেলপিং নন্সি দাম বম না 2.5 কেজি
1: লিনিরা আচিতিম
0: আন লিনিরা আচিতিম আন পুয়ান্তা নিতুমাকে নরমাল পুসি ধরিলো লিনি পেন আকি কমলতে লাগে লো বার্ড ওয়েট পুপো লো বার্ড ওয়েট লিনি পেন আকি কম মাংকে
1: পুনা চক চক চিলা
0: চিলা
1: এতু মাথা রাম পো আতে উসুমার আমাহাং ঠেক দেত পেন হালা বং সু সু মেসেন হেনো পুকাচিনি না জিমাতে সোরেম মাতে আউ সু সু মেনে সু সে মেনে পু কুপুসনলা আপিয়া পু তুম কাচিনি না জিমাতে আকে থে তুম কাচিনি না জালাম বাংকে
0: তাক আজাক ডেঞ্জার সাইন পুডু ডেঞ্জার সাইন মানে লা আপাই বাং চিচিনি নাং পোজে লাসু আউ সুকে কুপিনি কে দিগদার দলো আফ্রাংসি কে উসু জং সি মগলাং চুচি লাবাংকে চিনি বেগ নাং পো উসু কে না মানে ঘন্টা ঘন্টা পেন চুনাই চিরু নাই চিরু হুত পাচুলোতে চুনাং পো সেটা চিরু চট চুচে দেট পুলোতে লাবাংকে কুপিনিয়াকে দিগদার দলো উসু জাতলে পুনো বিহে গা উসু সেটা আমি আরিয়া কেং আসাবো চে থেংজি আসাবো লা পুল পুল ক্লেমজি সেটা লাসো সো ক্লেম ক্লে ঠিক লাগাসন বা তিলাই মানে আমি জাং রেট থুরুন এ লাসন উসুলোতে লাগে বেমার পিনেকে দলো সপুঠাক আকো আবাং লং নাংপো যদি টেম্পারেচার বাং ইং সামহেক বলে তালা তালা সো সুকে

0: memelo. Sedak aku arom tu pik temperature ke do bang. Mane apu ke so bang. La suhu ta apai cici ni nang po. Au su temperature ko an madunai labang cici nang po. Ing sam hekta henu do uta henu. Ta so putak achit the talang nang po achit the ki ena bang. Prap pare ta chit the. La son mate au su o ing rekha lage gopinia ke so dulo. Achit the an erem son ohomya pen ke kai thoka ubi sidu ke di rm se
1: rm sin
0: la so achit the ta henulo. So sugita mane bemar ke long aus solo la so puta abara bang talang nang po cheng cheng hut ke usuke ahi aki ik dui sita lage nini banga philote lage sapha det po ta la so phita jong si ahi mang meme avido la son pulote apai chi chini nang po anke la so puthak aning jong si wangaret aning ke wang mane ajahak tumke ma thaji moklang pachu po olom so bilote lage aning wang phagla bang ke anglur ki wang anglur ki wang bang phangke aning ki wang pupe anglur ki pa wang weji phanke o so moklang pachu det pen apai bang asabo lapu arbak paminang po andung anat asabo theng ho phablote lage alur wang det po la labang ke saphalo labang ke aning ke wang pupe sita aning wang lem det awso plote lage bemar lo aso aputa ako apok jong sikang bring du kok a mok chu deta phike asabo ka pok the po la bang asabo philote je jon dei sita apok kang bring du kok lo te lage bemar lo na so putha jondis sake so ke du jondis mane la ki et jaya bemar la so a bemar ke physiological jondis pulake nini bak ke doji laso phike aphike avedarji sita laso ke so ke do arji dinglui ari pa khai long taklang pulote lake ke solo puchi chini nangpo aputhaka ko fits ke wang dudu fits ke wang ne lason men mane behustet a bemar he lason jong si do pulote laso so ta ke so osulu aso puthak achitie long alang ting du kok avijang ver pulote lata bemar lo ako jong si auso bang thang bak beta chiru ret la so hutta auso ke kisur pine dulo anke la ade pen ain tur lir seng dover pulote la so suta kisur la si la haya lambang ke danger sign bulo apai bang la haya danger sign bang ke chichini nei aru la son jong si pine do pulote hem do clip nang ne sirak sirak pen doctor long dam si chipaklang dam pen na arju dam nei
1: ante auk pen usumar amhang thek det pen aphi কাকিরলাই গপসনোনি নসি মেসান উসু পুতান্তে
0: লাকে আপোর আপোর পেন আউসু তা কিরলা বম নাই লাগে তুমতা চিনি লন্দি সেটা কলসু আপোর পেন কলসু বাংমা লাবাংতা চিচিনি দুন চিনি নন জেনে বা উসু জন মোলো আনকে চিকলো জনি বাগা ফিলতে আসাবো আউসু কাংনেক দুনাই লাকে সোশিয়াল স্মাইল পুলো লাগে কাংনেক বিনং কালি মানে এনে লাসন মুনি লাং পপিনি কাংনেক আসন দুলো লাগে নরমাল ল আনকে লা চিকলো জন থমলতে আউসু আচি থক বাং চিপাং তাং থেক নাং পো So phi chiklo jon phli jon pho ang bong parkup thek nang po anke soi hat ma hang bong ke asabu ingni thek nang po at no mang bong ke chirip chirip pen dam thek nang po anke 12 14 ma ek bosor anlote ke aking dam thek nang po anke la so puthak ausu kaning je hai ta dui chiklo jon thom jon phli ang bong ke ausu kapasi mui si hini do nang po anke la chiklo jon thom jon phli ang bong ke কপিনে আর কি আর জুলং লোতে লাপু আপু চিতে বার ঠেক নাং পো তামানে লাকে আর জুলং লো আনকে চিকলো জন ফো জন ট্রকাত পেনকে আমেন চার জু ঠেক নাং পো আনকে হাত আত মাং বংকে পিনে কি হাং পিনে লাসন আমেন কি চি হাং পা মানি ফান কি হাং লাসন আলাম দু ঠেক নাং পো আনকে ন 10 মাং বংকে ইসি হিনি আলাম কে নিজে ঠেক নাং পো আনকে লা কানিং জি আলং পেনটা ইসি আলাম চিনি নাই জং সি লা সো সো এক বছর দেলো ইথে বাকালাম তা নিজে ঠেক ঠেলাং কিহাং তা আপু চিপার ঠিং থে পুলোতে আনু তংকে হে নুমা পুচি চিনি নেই আজাহাক তুমকে চিনি নে দেট পো আউ সু নিংজে জেরেক তি নিংজে জেরেক তি পুপো সেটা আহক এত কে আউ সুকে আর জুলং লে দেট পোছি কানিং জে জে দেল কার জুলং সি আলাম কে চার লিজি কে মতি যে আর জুলং লে পুলোতে আউ সু তা আলাম আবেলো তা সি জং সি কানিং জে দের ক্লুই পুলোতে লাতা চিমা থাপেন ডক্টর লং দাম সি চিংকি দাম নাই
1: আনতে এসন আলাম বাং ডাক মা সাব সপিন পুরাম সেনা এলে তুম আদে দার লো কালি পিরথে দাঙ্গার তলা পোষণ ল উসমারা তুম আমহাং কে থেক আহুত আরোনা তেং পেন মতে আপুনা চাকে চক চিতা দু কংক্রিটি পেনাঙ্গা না তুম বাংকে পেনে আরিয়া কেং কে হাপ ল পোষণ দু লাপনা চা দঙ্গে চম্পেন কে বাং আসু দু কক ল পোষণ দু লাপনা চা দঙ্গে আন্তো টা বাং ডাকটি ল পোষণ দু তাতে লহাই কে দু ইরা দা বাংকে কুপিয়া পল
0: মেন্টু নে কে লাগে হা আপায়া চুপাথে হুদ মাছি কুপিনি কে দিগদার দু কক তাহাই লাসিলা উসু চুপাথে হুট পুলোতে কালিলি কালাং লাঙা দবাই চুনাং নি পুপুহে আর যাহা দবাই কে লাহাই পাহে নো ডাক টিকটি তামনে ননন লা চিকলো জন থম জন ফ্রি হুট কে উসুকে আর লোকে

যে থানল বনতা ননা দিনকে সরলো আতুম পির থাক মতে কে থাক কি ফির তা থেক নংজি বিদ্যা শিক্ষা তা থেক নংজি লা আঞ্চটা কালি নিটিং টেইলারিং এমব্রয়ডারি লাপেন কাপ্রেক কাপ্রেক মিশেন মিশেন আহি আমার তা কাচার লিয়ে কে থেকদ নংজি তা আপর নং লেটাংলো লাপেন লাদাখ কেনাং সৎকা মাথা দাম নংজি আলাম কে লাপহেল লাহাইয়া বিদ্যা কেলং কেনাংজি পুলুতাংতে পেনান্দো দে আফ্রাং পেন চার্লি এট নাংজি লা আন চার্লি ঠেক এট পেনসি মো

লাকে আকাশবাণী দীপু যাই মেকে ওয়াং বামলাকে এফ এম বেন লং পেন মেগা হার্ট ভারু সিরা তক বরাসর কেবলা পেন নিউজ অন এয়ার এফ লং পেন টা বেনালে তুম আর্জি লং একজে রেডিও কার্জি উচিং হন্দরা তুম ননা দুন তুই নাল তুম কার্জি লং জিয়া যাই মেঘলাকে আসামি সালুন লামার জানা লুন যাই মেঘ লাবাংস যাই মেঘ লং পেন প্রাং সি না তুম কার্জি লং জিলাকে জুবিন গার্ড লাপেন মোসম্মি চুরিয়া তুমকিলুন তুমি আমারে বলো বাংসালো না তুম আর্জুয়েক লং পোতাংতে আর্জুয়েক সিনা

আদুন নানতম কার্জুন জিলাকে অসিনাকি দুটি মনে পোলমা সালুন জুবিন গার লাপেন আনামিতা চার্জুন বাকি দুন আলুতুম আর্যেক লংপ তাংতে আর্যেক সেনা।

আসামে সালুনা জামিয়া নং পেন কাপড় সিন তুম কার্জি নং জি লাকে পাপন কিলুন উজাই জানাই পোলো বাসলুন তুম আর্জুইক লং পাও তাঁতে আর্জুইক সেনা।

0: থেকে আকাশবাণী দিভু পিনি নীলিতুম এবং আর্জন সরেব সুরোপেন্সি কাছেলাং মাতি ইংলিশ আলামপেন ফিজিওথেরাপি পোয়াপোথাক ক্লার্ডাক পেন রেডিও কার্জুয়া রাধাফান কাপাচি নিজিয়া ফানপুরা নীলিতুম লাবাং সহিন কেলাং ডক্টর আলোঙান নাংহুম রিসি নীলিতুম লাদাক জিহুত চিপুত পঞ্জিয়া ফানসি বড়ি পনিকল আলাংলিকে ডক্টর জয়স্তেরাংপি ফিজিওথেরাপিস্ট আলাংলিকে চার্লি দামাদিম লাখে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস আগরতলা লাদেট পেন আলাংলি ইন্টার্নশিপ তামি ক্লেম পনল আদিম লাখে বাপটিস্ট হসপিটাল বেঙ্গালোর লাপেন হেলথ সিটি হসপিটাল গুয়াহাটি লালং নি আদিম ইন্টার্নশিপ নাং ক্লেমসি সুরিহিনী রা ইংকয় রাহিনিয়া নিঙ্কা নাং উনল আলাংলি ডিফু ফেজিওথেরাপি সেন্টার আলং সে তামি কে ক্লেম দুন তাঙাবাং ফি ইগলো নোনাবাং কি আলাংলি কেসু আবাং ফুবাং ফি আহেম আলং দাম সি সি কেলাং দামাসাই মতে হোম সার্ভিস ট্রিটমেন্ট ক্লেম পনিক বমল লাসি ডক্টর আপ্রাং সি নীলিতুম আকাশবাণী ডিফু আহিন পেন নাংলি ফান সুরি সুরি আকারম নাংপাচের ইগলো
1: কারডম
0: তাংতে ডক্টর ইলিতুম চেথান দাম ইকসেনাং এবং আর্জন সরেব সুরোপেন্সি কাছে ল্যাংমাতি ফিজিওথেরাপি পাপু থাক নাংলি থান্দাম ইকজিমা
1: কেচেংসি চোরল আকাশবাণী তুমভান্তা অপর্ণাঙ্গি পিয়াপদ পিনিকে নিতুম ফিজিওথেরাপি আপু থাক চার্লি পনাং চিনি পনাং ফিজিওথেরাপি বুকে কমা ফানসেকে হ্যাং ল কপি ফানসেকে পুদাম ল ফিজিওথেরাপি বুকে পিনাং আন তুমকে আর্জুলং ল পিনাং আন তুমকে আর্জুলং লিলাং লাসি চিনি নিতুম আন ফান্তা কে থান পন গাং তুমকে লাহেন ল নিতুম বাংকে নানি আরি পি কেসো নানি আময় কেসো নানি আভ্যাং কেসো তুমফান জি কেলাং পন পন লা নোনসো নিতুমকে কিসু সি তুমকে আজাতা ক্লেম উন ইরি হাইতা চিজর উন ইকিং হাইতা চিজর উন ইংনি উন থুর উন মজক আফানতা হ্যাং নাংনি মিথাং পেনতা ক্লেম উন সিতা কি ক্লেম উন ই তুমকে মানি পেনতা কেরাপ চো হ্যাংনি কি থুর ফান্তা কাংনি ফান্তা নিতুম আসাই কি ক্লেম ফান্তা লাসি লসন তুমফান্তা কেলাং পন পন তুমফান কিসু পেন কাই ইলি আসন থট দাম থেক কেবাং থেক ইংনি থেক তুমফান লসন সি পাখ্লেম পন পন পামি পন পন
0: চরুল ডক্টর লাবাং সোলাম কেপাচিনি পন ইক থেকে পদ আদুন থুয়ালাম থি চিথান দাম ইক সেনা লাবাং সোয়াসন আকাপ্রে কাপ্রে তা দু ইকমা নাংলিহীন পেন রেডিও কার্য আরাতা তোমা ফান থান দাম ইকজিমা ডক্টর
1: অকালাং কাপ্রে কাপ্রে দো ওল্যাং নিতুম লাদাক ফিজিওং বং লাকে অর্থোপেডিক্স ফিজিও পুদো নিউরোলজিক্যাল ফিজিও পুদো স্পোর্ট ফিজিও পেডিয়াট্রিক গাইনি অঙ্কোলজি পেন কার্ডিওভেসকুলার এন্ড পালমারি পু আকাপ্রে কাপ্রে আ ফিজিওথেরাপি দো
0: মিসেন ল ডক্টর নাংলি কে থান পাচিনি পনাপ তাংতে ডক্টর কপি পিয়া কে সো মতে কোসোনা কে সো ফানসি লাবাং সোয়াসে কাছেলাং মতে আথেরাপি পুকে নাং ইকল
1: আমু নিকি পু কাপ্রে কাপ্রে আ ফিজিও কে লাসো আর লো কে দো কে সো আন ফানসি লাং পো কিচিং সিনি অর্থোপেডিক্স ফিজিও অর্থোপেডিক ফিজিও লং বাংকে আরি পি কিসো লুম ফানসি কিলাং পন পো কে আরি পি আংবং লং আংসি আজাতা কি দো আন আহরমু লালং কিসো লাহাই ফানসি নিতুম লাং পন পন লাকে ফ্র্যাকচার ফ্র্যাকচার কে কপি ল ফ্র্যাকচার কে নিতুম আরি পি চিংলক লেট চিবিং প্যাট লাসো কিসো লাসো আর ফ্র্যাকচার আর তুমফান নন চিংলক প্যাট তুমফান কে কপি ল বিপো চিংলক প্যাট হাংজাং তুমফান চিংলক নি তুমফান বুটে নিতুম অপারেশন বাকলাম পো অপারেশন করি দেট আ ফিকে লাতুমফান আলাতুম আলাং তুম দাম উন এলাং আজাতা ক্লেম উন এলাং লাসুত আলাং তুম সুপ পিকজি লাসুত নিতুম গোপি ল আলাং তুমকে সুহুত আকিসু বাঙ্গি পাকম দুন জিয়া ফান লাতুমলং নিতুম পিনি আইস থেরাপি পিপি আকাং সাম আকিসু কেলাং লাং আকাং সামগে পি পেন কিসু পা মে মে লাদাখ পেন নিতুম আকিং কে ক্যাং লংগে পা কম দুন দুন আকিং লাতুম কিদাম পেন আচি চি চি চি এক্সারসাইজ ক্লেম চাট ক্লেম চাট ক্লেম চাট পেন লাদাখ পেন নিতুম কায় সন কিদাম উন এ পেন আকো কে পা দাম থুপা মে চি ফান লাসি নিতুম লাদাখ ক্লেম দুন দুন গে লাকে এ সি কে ফ্র্যাকচার পুলো গে একটা কে ডিসলোকেশন পুলো ডিসলোকেশন কে লাপুলো মানে আকিং চিলিট প্লট লাসু হুদ বাংকে নিতুম আইস ট্রিটমেন্ট সি এন এন লাদাখ বাংকে নিতুম পারেস টয় টয় নিতুম লাদাখ আইস ট্রিটমেন্ট পিপি আকাং সাম ট্রিটমেন্ট পিপি

0: pura paking un ida ta sita nitum belik belik activities do non so aking long aking ta lahai pen ta ajakong ka ve dodo aking ari aphu people ching thur un ida tum ta do ajakong ave a ok lahai kivi ka hai potalo la sini tum la dak exercise hai than than la dak tum hani tum stretching kuriri because hut ari pihai ta ing tang lap ti tila so adung arai anta ang si lahai anta ekdom ing tang lap ti tila so nito masap palus dundun bangduk dundun lahen lo
1: churo lo doctor tangte doctor nangli phan puthot nangar juthui kla amoi ki sumati ajha ka tum amoi ki kurse ta mi dukok titi mane ari pikachili etlapen artho chivung etla sonta dukok pulu tangti nangli tum kupuson pensi si lang ichi
0: amoi ke so puke non lom ke che thang o kaduk kavita o ki kilong tum an se ki om ke sar pupe o sumar tum pupe ki ong tum si dopik imoi ke so puta isi vet kali jat ke so ta isi vet posi ki so pukali kaprek kaprek ke so pensi ki so dun lo isi bangke ala amuson artho ari piangbong artho chibab oi pada doi isi bangke degeneration pu ari pilahai induk induk pon bom pada doi isi ke kiching koi pata do lahai ki so hai belek belek belek do o lasi nitong ki vi pon pon ke so pik pute nitong kiching si ke machine use pon pon la so ki ki so pik bangge pa kom pon pon pa kom de ta phi bang ke etum exercise hai pp gela dag machine long etum ke a ke so a therapy ta pp hydrotherapy pula kar om hormu imoi long ki bi la hai en ke nitum ki pachere hem long kosong si chere nei ma la hai than pon pon কোসন সি কি থুর নেই মা পালেং পেন মেন মেন থুর লে জি ফান গালি কোসন সি আর এ না থু লাং পেন সি পু থুর জয় নি খুব নাং নে হার্ডিক হরমু এ নাং নে লাই কাপ্রেক কাপ্রেক নি তুম হেম লং কি চিরে নেই হরমু থান পন পন লাসি আমি কিছু তা নি তুম লাই লো মেসিন থান পিপি এক্সারসাইজ হাই থান থান ইনকে কি কুর হাই তো কক পুতে নি তুম কি কুর টা দো দো আঝাকে কেং সেট তুমটা দোদো আধা তুমকে আমি তাপু কেক চেট তুমটা দোদো কাপ্রেক কাপ্রেক দোদো লানি তুমসন আধা আধাক তুম নর্মেল পুপু কি মে আসন কার যাব আসন কালি দিয়া তিতি কেক ফাক দিতি লসন কেক ফাক তিতি পুদো লাসু নিতুম পিল বিবি লসন কি কেক আং দুং লং অক তুমটা ইং টাং দুন লাভ তিতি লাহাই তুম লং নিতুম কপিল বিবি ফার্স্ট কে স্ট্রেচিং হাই পিপি আসাব আমসল হাই পালুস চাত প পাংডুক চাত প ইংকে লাদাং নিতুম ট্রেনিং দো ও কোসন সি কে পাকেং দুন পেন নিতুম সন নন আফ্রাং লং নিতুম ইন একটা আইনা বিকক প লাদাক লং কোসন সি আমি থ্যাং চিথেক লং পো যে কেক চাত তি টিকি দাম কে সু কে পাকেং আমি থ্যাং পেন তা চিথেক লং পুতে আমি থ্যাং তা চি পাকেং দুন ফানসি চি বর ই পো ইংকে নিতুম লাদাক এক্সারসাইজ হাই পিদুন দুন আলাং তুম লং স্ট্রেচ পি দুন দুন আলাং তুমলা আফ্যাং লং সন কি বুং দুন দুন সি নি বাংকে লাপানসি হান পন কাং তু
1: চোরলো ডক্টর নাগরি পাচিনি পন থেকা পন আদুন থু চেথানা মিস নাং কাদুরি তে রাতুম মাতে রং রূপ আজো লং কে দো আতুম কি টাংকা মাহা দুরি তে তাহাই টাংতে লাসো কে সোপেন সি কাছে লাংজি আফান সরকার পেন লাসন আকেরাব দোমা ডক্টর
0: নন কো কে সরকার পেন লি ফিজিওথেরাপি কি সো ফান লক সি কাপ্রেক কে কে জয় পেন সে কে ল্যাং পো কে নো আন কে আভে ল্যাং ক্লাংক্লে ল্যাং আর স্কিন পুনো আজাদ পুনো ক্লাংক্লে ল্যাং সেটা লসন ফিজিওথেরাপি তুম লাদাখ বাংকে দোনিয়া বিনে ক্যাম্প দোদো ফ্রি ক্যাম্প পুদোদো আর নি সি ফান রঙা জো হাই লং লুত বাংকে চিপা খ্লাং দুন মে কে নানিয়া নানা আদুং আরাই হসপিটাল লং লাই গভর্নমেন্ট হাই বাংকে আদর কম চাজি সেটা পুরা কিছু কিছু ল্যাং ফানসি পুরা জয় কে পেন বু বাংকে লাবাং কে আবে
1: চরল ডক্টর লাবাং সুয়া আবু থাক থান বাছিনি পনাপন আদুন থুইলি তুম চেথান দা মিক্স না ফিজিওথেরাপি আবু থাক পেনাঙান কাছিনি নেয়া তুম দোলাং মাতে কে ক্রয় ক্রিয়া তুম

lapono por nang tum english lo na cha meg long pa na son son lo nang la tum ardrig long tang lo lucky akaspani dipu non adun tu nang tum cardung chi ajai meg lucky lamkan lamkan cha meg long pen lirmia kai long tok lang ke thek ke nang sotpu alamkan prodip rong phar pen ka ka son se pon la pen la bang so tok lirmia kai long tok lang ke thek ke nang sotpu কেটো মাংফুলাকে রজেশ ক্রু তাংতে আর্জুস নাং লিরমিয়া কাহলং টকলাং কে থেকেনাং সৎপু অলমকান শেরধুন ইংলিশ স্কুল হই পেন লিরমিয়া কাহলং টকলাং কেনাং সৎপু অলমকান সনসে পনিগল লবাং সলমকান কা সনসে বাং স্যার রজেশ ক্রু প্রিন্সিপাল লবাং সো কাই লবং সজাই মেঘান আওয়ার সাই নাং কিপি আকাশবাণী ডিফু ওফান আকের পাজুর ইগলো লাপেন আকাশবাণী ডিফু রেডিও নাংকার জুডুনা রাডোয়ান ফান্তা কারডম পাজুর ইগলো লামকান চেপার জান বাংফু বাং

0: terrain pro LP school la banso terrain pro LP school la ke paro crystal kebra plikebra heni british atum ke dobom un hu sil bang school school school ke kikim karang school lo bon ta pinir ani anta me la banso school a prangna thu dam thek thet people lo pulong te la da ason ason ason kaduri itum thetan la si pinir ason son ke la ke le tum phan kapai ki me puti tum chela khanang ji a the man peng ge do is rongpia ke hai alang li sai du ong bong pen dame pini le tum school long nang homri pen la puson ke wang pen apot ile tum alang li pen ajok sing mo kenang ya son anta itum ban birta nang pipo la pen aparta me ning thelo alang li la bang so school hang ke paching thur ye phan pen dang lok ason ason kapre kapre ta me alang li nangwan pipo pusi nili ning thelo nili lam thela thanno da thek the sita ethe thini jat semet nili ethe thini nang tum pen ka chi thanu ngang tung la poson hello ili rong rup pu che kai keta ronga rong atoka no si do pu chi pu ver la poson mang kale de nang po athe non ke det piang kangar lo ke paching thur je phan sarkar pen ason ason ason ki deng awar sai tum long do la sing ili rong rup ki do tum ta me cherok tok pen se do tun thak nang po ili tum jong si cherok tok pen do thak dun de pulong te ke long dun ja son ta me ili tum long de lo non lang namo nang la bang so school la ke pharo krisur ke pra plike pra ni ani kan pen se kim rang lo bonta ilitum rong ru batum dame ki du kisung alam ka chithanun thekte der pena posi thanbang atum wang bom la dam bom lo tame halat tum phanta me tum chithanun de der ba chitong dun der chingki chithanun der pena posi la posona kisung chi tum chitong nang bom lo bonta non lirmia kailong tok lang kenang sot bu ma thabon ponsi ilitum ai kaching hon isr ke wang pen ke paching thur ji phang ke wang pen pini ilitum ka chitong dun sona thaksi kewang ilang arni tame irtum chetop cherap cheto dunang po cherap cheto dun lo pulang te ansi labang so school tame chingthur po lapen thanbang mesen mesen tame wang po lapen irtum asomar sumar tum tame ke pacharli dun ni phan irtum toy dunang po thanbang lo chora chok che irtum asomar che toy dun de te ko polo lasi hako irtum asomar do chora puta chok che thanbang ta dunang ji lasu ke dura pe ji phansi pini kapai ke me irtum ayar sark wang lo posi nili ke এ মেঘলা চিচারো এ তকলা না তুতাকে থেক আ উইথ দের পলসি লাম থেতল পান থান থান থেকে দেল অপসি মান পেং গে দো আইএসআর তো নং দো পলসি আলাং দি পেলে ইল তুম মেসেন মেসেন তুম আর জুপল না লা সো ফিলে আলাং দি লং আকিনা আসন অন্ত মে চুনিং রি চুনুং লাং না কার্ডম
1: চরো পার পিগ ল রং আসার আফান ইলি তো মা ফান মেসেন মেসেন আলাম নং কি থানা পর নন ইলি তো মা লং আইএস রং পি সার দো আলাংলি ফানসি লামথে কেপেথান জি আফান আপর পিগলো
2: পিনি কাচেতং রাত দোয়ান আফান সুরু শ্রী একাডম নংপা জেলো দে পিনি নংলি তুম পেন কাচেতং লং লাকে কোপাই কিমে পুসি নিলি মাথাদাম আথে তকলাং থেকবেগ নংজি পু নন হেডজং রং আসারটা থান পাচিনি পামেলো আপ্রাং প্রাং আলু গাচারলি পেন নন লিরমিয়া কায়লং থেদুং কাচে প্রেকডো লাসি ইলি আপিয়া পো তুমতা কাচিনি দুন আকেনাং সট পুসি পিনি ইলি তুমা থানবাং পি পেন ইলি তুমা ফান নাং পাং রুমলো লাসি আলাং লি ফানামে রি চারডে পেন আকেরো পিলো নাং নিং চে বিল দামলো নাং তকলাং নন লিরমিয়া কায়লং কাচেরাপ দোয়েক নাংজি কাচেরাপ দোয়েক নাংজি লা সন্থম লাকে আপি আপো মতে সোশ্যাল এনভাইরনমেন্ট বলো লাপেন স্টুডেন্টস আতুম লোকচারলি তুম লাপেন থানবাং আতুম লাতুম আকেচেরাবদো লাসি লাতুম আফান এডুকেশন ট্রাইপোলার সিস্টেম পুসি ইংলিশ পেনকে কিপুডো লাপেনকে লোকচারলি তকলাং আমতন কেদো পিক লাকে চেথানুনে ইলিতুম এডুকেশন ইজ ওয়াইডলি পুতাপু লাপেনকে education is lifelong process pusipu lake education ke kacharli lake inton kok pulapugali bonsetami amhanga thekpen ha ilitum thipin anlo labangke lapenge learning is a journey pu learning ge lake isi journey son lake ke dam isi itum journey mate itum nane damlo pultangte hadak itum kijoy ke lapugali lapenge ইলিতুম লবংসো ইলিতুম আকাইলং কাচারলি অনুহুত ইলিতুম আকা

de dam thekpo lapen hithi borwa long tame lohan chonam thekpo pini e tum atok do atum la hai ke charli dun ke pang thek dun de ke chelang dun de pen po si e tuma akhe ke papi bomlo la si pini pen ke chirok tok pen dolona pamo het isr ko itu manpulu il tuma somar tum loka charli pu man nangli hada screw ham le dun ne le dun de ne pu non het jong lang le ke pu thing la son thang sing pini pen ke ইলি তোমা সোমার তামে আহুর পেন আহুর কে থানবাং পি লাপেন থানবাং ফু তোমলং তামে ই তোমা সোমার লোক চারদি কুপু সোনমা আহুর পেন আহুর কে ইলি তোমতা চিহুমরি দুনাংপো লাসিং পিনি আসন সন কাপাই কে মে ই তোমা সার কে বাং পেন পর নিঙা ক্লং পেন চুরুপার পিগল নীলি ডাক তেরাম ক্রো আরং আসার পিনি যা সেমেট কে সি সি পেন কে বাং ইন্সপেক্টর সার কে হাই লাপেন থানবাং পি লাপেন পিনি পে ফুরুন পো ফুরুন কে চিতং তুম দো আনা ফানসতা মে নিলি না তুম ফান সুরি সুরিয়া কার্ডম নাং পাজির সিং পিনিয়া মে কে লা পান নে পাচে কা গুনাং কার্ডম লা পান পড়না নে তুম লাম কানা যাই মে গলং পেন নির্মিয়া কাই লং তক লাং কে থেকে নাং সট পু লাম কানা না তুম আর জুই লং টাং দো লাকে আকাশ পানি দীপু রেডিও কার্ডিও চিং হনরাতু নন স্টুডিও ঘুরি পরফাইন আর্কেবরা মিনিট পিকের ফপলাইন জি ডক ডক পরফাইন আর্কেবরা মিনিট পিকের ফপলাইন উদাং তে দিল্লি পেন কপচিতা সমাচার সন্ধ্যা হিন্দি লাম্পেন আতুম আর্য লং পো আদুন টু পরফাই সুর কেপ্লাইন উদাং তে দিল্লি পেন কপচিতা নিউজ এট নাইন বিরতান আতুম আর্য লং পো

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থ্যাং মে আসন মুংকে
1: কাপাচে থ্যাং মে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দিফু নুন্থু নতুম কার্জুলংজি লাকে থান পেরে যাই মেঘ লং পেন সোশ্যাল মিডিয়া

0: rim re kemata kepang chingche det ajoine kisung katora mithangalong nangle det the kirip alam thela pu ikhenlo social media lake keme lapen kheno sitamedo lasi ove kimia tumpen kopi alam si kelang jima lapen ko an si kelang nang jima pura kachichini akenang sot api apo tumpen sitame asomara tum lahai huyason akele kirim dun kheno puthak chithan pon nang ji ove kimia tumpen kupi pi a website lapen ason si kelang ma puta lang chari dun nang ji ove kimia tum aphan ke pachere thekjia phan pura school college ke charli along allo along sitame social media akele ke en piga puthak akeno alam the ke tok pon lakia kenang so kijut si nilihin pen kan je kang tung lake lapu henlo social media pen apot pirthe amunit atum aphan ki do ke dam ke chu ki jun pen chenglok gyan sitame long pon lo laso social media pen mamat si pini pirthe along ong dung awe kimia tum aphan sitame kaheno atowar peklang pon lo lasi awe kimia tum pen chere pik pen si social media aphan ili akerap en pon nang ji lapen jongjung helongri akimia phansi ili matha ponangji
1: lapona ponalatum lamjer jameglong pen doctor lipson rong pipen lamjer ke thanang natum arjik long tanglo lake akaspani diphu radio cardio ching honra datum nona dun thunang natum cardio rong chia jamek lake alom biloma jamek অলম বিলম অজা মেঘলাকে হিথি রুই পেন নি নি নাতুম কার্জুলং অজা মেঘলাখেন লবাংস অজা মেঘলাকে কাচুনিং রুই পেন কার্জু কাংটুং আলুন অজা মেঘ লবাংস অজা মেঘলং পেন আপ্রাং সি নাং নাতুম কার্জু কাংটুং আলুন লাকে বারে রং পারপি পেন কিদুন আহুদলে নাং টাং লোটে পলবাংস লুন লবাংস লুন মান কার্জু কাংটুং আতুম লাকে রঙ্গাং থিম পেন সার ইম ক্রো এলভিন ক্রো লাপেন স্যামসন ক্রো তুম কাচুনিং রিদুন তাংতে আর্জুক সিনা আলাং তুম পেন কার্জু কাং টুং আলুন